लाके आकाशवाणी दिफू नाले तुम जाय मेकार जिलों बम लाके एफ एम बैन नलों मेगा हर्स फारो इसीरा टक बरा सुर कैप लापेन रेस एप लापेन न्यूज ऑन ईयर एप पेंटा नाले तुम आकाशवाणी दिफू जाय मेक आर जिलों एक जी पिनी पाय पाय निफाइंग कोयरा फो दुर्मियारनी लापेन रेडियो नंकर जुदो नबंग फुबंग फेरात किदो अनफान निली रंगसिनाइंग लेंग पेन Suri Surya Kardom nang pajirsi nang litum phan kecheng sia transmission ing pupon iglo dang te pini kecheng sia transmission along ko ppc ke rot ke parju jimanon penchi than pon mek at sinang por phai tro ra minute pho bleng lo te delhi pen ka pachitak english alam pen biota arjlong ekji por phai tro ra minute kep choklo te কংদু কর্ডম আলু না চাই মেক আং দেং আলং আসন সন আলু আর্জুলং একজি পরফাই ট্রগ্রাম মিনিট থং কেপ্রা ফ চকলুতে নীলি কাচি নি আলাম থে পোলা বাংস যায় মেক আং দেং আলং প্রিস্কা রং পিপি কে থান আলাম জির আর্জুলং একজি পরফাই ট্রগ্রাম মিনিট কে থম রাশির কেপ চকলুতে পিনি সারলাম থে যায় মেক আং দেং আলং চম তা লেলে সালু তা লেলে পোলা বাংস আসারলাম থে আর্জুলং একজি পরফাই ট্রগ্রাম মিনিট প্লিকেপ চকলোতে কার বিলুনবারী মাজে মেক আং দেং আলং আসন সন আলুন আর্জু ইকলং জি পরফাই ট্রক্সি চকলোতে দেলহি পেন কাপাচিটাক হিন্দি আলাম পেন বিয়োটা আর্জুলং ইকজি পরফাই ট্রক্সিরা মিনিট ফ চকলোতে দেলহি পেন কাপাচিটাক ইংলিশ আলাম পেন বিয়োটা আর্জুলং ইকজি পরফাই ট্রক্সিরা মিনিট কেপ চকলোতে জুটাং আহার চি আজাই মেক আং দেং আলং সেনেম পোলাবাংসু আপুথাক হুটবাং প্রদীপ রং ফারলাপেন কামসিং ইং টি আং বং চেহু চেপুত আর্জুলং একজি পরফাই ট্রক্সিরা মিনিট প্লিকেপ চকলোতে লুন চেত যায় মেক আং দেং আলং আসন সন আলুন আর্জুলং একজি পরফাই নের কেপ চকলোতে দেলহি পেন কাপাচে তাক সামাচার প্রভাত হিন্দি আলাম পেন বিয়তা আর্জুলং একজি পরফাই নের কেপরা মিনিট ক্রেপ চকলোতে দেলহি পেন কাপাচিটাক আদাব আবিরতা ইংলিশ আলাম পেন বিরতা আর্জুলং একজি পরফাই নের কেপরা মেনে থং কেপ চকলোতে কার্বি লিরমি আলু না যায় মেক আং ডেং আলং আসন সন আলুন আর্জুলং একজি পরফাই সির কেপ চকলোতে গুয়াহাটি পেন কাপাচিটাক লংরি লংপাত আবিরতা আসামিস আলাম পেন বিরতা আর্জুলং একজি পরফাই সির কেপরা মেনে ক্রেপ চকলোতে হিন্দি লাম আর্জন আলু না যায় মেক আং দেং আলং আসন সন আলুন আর্জুলং একজি পরফাই সির কেবরা মিনিট প্লি কেবরা ফ প্লেং লোটে ইংলিশ আলু না যায় মেক আং দেং আলং আসন সন আলুন আর্জুলং একজি পরফাই কেবরা মিনিট গ্রে ফ চকলোতে লাম জিরো আজায় মেক আং দেং আলং পিন্ডেং কার্বিয়া খায়া পিন্ডেং সুম্পদ

পুঠাক হুনালি তেরন পি কে থান লামজির আর্জুলং একজি পরফাই কেপ্রা মিনিট হং কেপচকলতে আসামিস লাম আর্জন আলু নজে মেক আং ডেং লং আসন সন আলু আর্জুলং একজি পরফাই ক্রেই সি চকলতে নিং আর্লু আলাম থে আজায় মেক আং ডেং লং রেণুকা তিমু পি কে থান লামজির আর্জুলং একজি লাপেন সুয়ার্লু আসেং টং আজায় মেক আং ডেং লং সেভাল গ্রুপ কিচুন আপুথাক হুট বাং হেরভেলিন তিমু পি লাপেন সাং পি দীপালিং তি পি লাপেন ময়না রং হাং পিয়ং বং জিহু জিপুত আর্জুলং একজি লাকে আকাশনি ডিফু

আকাশবাণী ডিফু নন রেডিও অপর পর ফাই টকরা মিনিট ফ চক জি দক দক লি নন মালাম সো আফি পেন লোটে দেলহি পেন কাপাশে তাক ইংলিশ এলাম পেন বিউটা আর জুলং ইকবো।

নালে তুম যাই মাইকার জুলংবলকে এফ এম বেন আলং মেঘাহর্স ফারুই সিরা টক বরা সিরকে রুয়েস এপ লাপেন আনপার্টা নিউজ অন ইয়ার পোলাবংস এপ অলং পেন সিটামে নালে তুম আকাশবাণী ডিফু আজাই মাইকার জুলং ইকজি নন সিডিও পর পরফাই ট্রগ্রাম মিনিট প্লিকেপ চকটাংল আদুন্থু কার বিলুন বারি মাজাই মেক আং ডেং আলং লুম আর জু ইকলোনা কার্বি আখাই আলং বং মাতে বং চিন বং ক্রক দো জংসি বং আবে পোলোতে কার্বি পু চিপুন এ লাপেন কার্বি আরন প্লেংদাম দে দেজি লাসি বাংস বং কপিয় পৎসি কার্বি আখায়া তুম কিরিম কেনাং ককমা লাকে আদাম মাসার মাতে পাংরি পাংদন চরকলি চোপেজো লাপেন কি থি কেজাং পেনডাং লক পেনাং আন আশায় আলং কেনাং সদ্দ লাসি জাসেমেটকে নন কার্বি ওয়ে কি মি আতুমাফান নাংলিতুম চিনি নেলাং পোলোতে চন্দ্র সিং ক্রো কিলুন বং কেপ্লাং আলুন আর্জু ইকলোনাং

0: ke bekru terang hanlo lake ilitum phurkimo la thong nok be apai ke karik kropi busili tum chethan la swatengsi labangso anihu kang thim la sonelo pa timung sor anihu kang thim ke terano soranlo lasi ilitum langda mana sitame ingtie sor ke phurkimo long ka chethana tengke hemphu bu anihu ave ingtie sor ga anihu ave putage pu la pusanta arjulo মানে পিনাঙা না তুম চেথান ইং তিয়ে তুমি হেম্পু আর না পলা তুমি আনি চেথান পন্ডু লাসিলি তুম সেনেম প বাঙাল হেল যে কার্বিয়া খেয়ে কে ইংটি পো পেন ইংটি পি কে চেনলংলে পেন তেরন পি পেন তেরন পোটা চেনলংলে চেদুলংলে পেন কদু ঠুলা তিমুং পি তিমুং পো তেরাং পি তেরাং পো ইলা পুসঙ্গে চেয়ে নংলে কোনানি কেলেট কে ফেট পেন জংসি চেন চেদু দু কক পুলোতে লা সবংসি সেনেম পুকে পুদা লা সেনেম পুকে লা কুর
1: কুর জনং বং
0: চেন চেদু লংলে আসি লা সো সেনেম তা কার্বিয়া ফুরকি মলংকে সন প্লিসি জং পলো কুর সেনেম পেন লাই সেনেম জং সেনেম লা পেন সেনেম পিয়ালু জোলা সন প্লিসি কি জং পন
1: তান্তে নবাংকে আং টন পেন পাজিরমি থাইং টিয়া কে হাই কিচিং সিয়া বংকে লা কুরসেনেম পু থাক আং টন পেন
0: তো তাতে ইলিতুম চেথান পন থুসনা কুরসেনেম পুলোতে কু পিলোমা
1: কলাং
0: কার্বিয়া খে ফুর কিমো পেন কুর পি কে কুর ফান দো ইংতি বেক্রো তেরাং তেরন তিমুং লা পেন ইংহি
1: আহল
0: লাসি জংসি ইংটিয়ে তুমটা সনফ কুর দো লা সনফ কুরং বংটা চেন চেদু লংলিল পেনতে বেক্রু তেরাং তুমটা লা তুমটা সনের ক্যাব দো লা তুমটা চেন চেদু লংলিল হালাপু তেরন সরতা চেন চেদু লংলিল তিমুং সর পুস্তামে তিমুং পেন চেংল রং ফার লা তুমটা সন্থং ক্যাব দো লা তুমি সন্থং ক্যাব আরো আরিম দো আনস্তামে চেন চেদু লংলিল লা পেন ইংহি সন্থং ক্যাব হালা তুমস্তামে চেন চেদু লংলিল
1: হাহো
0: জংসি কোনানে বা কমানিয়া বাং ফু বাং ফেতুম জংসি কুর সিয়াং বং চেন চেদু দু কক বলতে লাকে কুর সেনেম পুসি পুপন লাসি লাবাংস কুর সেনেম মাকে ইলিতুম কেহেনু নাই কার্বিয়া খে কার্বিয়া ফুর কিমু লংকে কেহেনু নাই আং দেংলো পুসি ইলিতুম ওকে সার সার কার্বিয়া রন কে পাথির কাং দু
1: আকলা কোন পুতা ক্রয় বমলা
0: অ লাসো তেংকে নন পুতা ইলিতুম ক্রয়ক্রেত অনে লাগে ক্রয়বেগ নাংজি
1: ক্রয়বেগ নাংজি কালাং
0: ইসি কেরটাং
1: দাহক
0: আসিল তুম হলা সোতা চি চিপু যে সারলাম থেতা পু যে থেংলং গে আর কান উন সেতা চুজেং কে আর কান দে আর অন বাঙ্কে আর কান
1: কান দে
0: বিহেক পোলাম হলো থেতা পোলাম হলো সি লাপেন ইসি বাঙ্কে লাইসেনেম
1: আহক ল লাইসেনেম আলাম পুথাকটা আং টন পেন পজির মিথা লাপেন কে থানা হুত নালি বিচারলাম বুপাক্ত থানপ নাংজি
0: লাইসেনেম আং ডেং মাংকে লাপুসন ল ইলি তুম আকুর লে প্রেক জাম পোস্তামে চেপাংরি চেপাং দনকে এ দন বেত আউসুপি চেপাংরি পাং দন দু কক্তা হাই
1: গাহক ল
0: থে কমানে তিমুং সরপেন ইংতিয়া সরটা সাইডু সাইখা দু তাহাই
1: আহক
0: লাবাংকে আকুর কে প্রেক জাম ল তিমা সেটা বিচারালাম আলাং লিতুম আসুমার কে আহক পেট কে হালা আপো আকর পিহায় আকর পিয়ে পশি লুমকে আসুমার আতুমকে জিরচিক্লিকলে মানদেত সীতা আলাং লিতুমজংসি কপিনে আনিং চেডক দেট নামাসি কারাব জুই বা হাকু বেন্দাকে কারাব লাপসন্দি লা সেন চেদু দুকক পুলোতে লাবাংকে লাইসেনেম পশি পুলো কার বিয়ারনা তেংকে লা সাইদু সাইখা আসুপি আসুপো তুমকে চেন চেদু লংলে
1: আকুরলে প্রেগজাম পুস্তামে
0: প্রেগজাম পুস্তামে লাবাংকে চেন চেদু লংলেল সীতা লাবাংস সাইদু সাইখা জংসি ওবেকে থম
1: ও
0: ওবেকে থম জংসি পারপিক বলতে লাবাংকে
1: চেন চেদু সীতামে
0: চেন চেদু তামিল বিসার কিন্দার আবেল
1: ও
0: সীতামে লাবাংস ওবেকে থম পারপিয়াংকো জংসি লাপু আক্লেং বা সাইদু আক্লেং তুমতা আপিসো আসোদুলাং হপু আকি বিতা আপিসো আসোদুলাং বলতে লাসুয়াং বংকে চক চেল স্তামেলা হ আসু আসু আদ কাই হানসি চেপা চর
1: চেপা চর চেপা চর চেপা রূপ লং চর্প
0: লাবাং সুয়া সেনেম তা কাং সাই কে ইসি বেল হলা কুর সেনেম আসন সি ইং সাই পনপো
1: হুম
0: জিওলা পুসন
1: আন্তে

0: jongsenem bu bangken
1: jongsenem pobangke nili kachinidun phurkimu along karbia khetum kachithan chimum ke jongsenem pugla sonlo mohetpen nili
0: thanmeng binglo
1: thanglo pa pacheni ponlo karbia kheke a ong nihu kang themdo anu tinta karbi kur phon ta nihu kang themdo a ong binong ro haku ge ong asupilo pulote chipachor wek napo
0: ahok lo
1: ke me ke no ke philam lo ar je langnu dak pustame chipachor wek napo honjeng ek kokdam po serong jeng ruhon jeng ke kok pustami ile tu
0: hala dak patam do ke serong jeng pada kun dang ruhon jeng pada kun na
1: ha la pusan si
0: se tamen non piju piju pe la bangso ang thun e a ong ani hu la bangso ka char kan ta du jai lo
1: ha kalang lo la si kalang lo ti ma non ke pir thelong le kang tang kai si man de lo la si non a kai hur bang ke ka che tong long da du lo je a ong ani hu ke aning chedok de det
0: kala
1: amat kaprek phansi en rong la pusan da dol la si hala bangsu ke en bangke la ke nihu char kan
0: kala
1: char kan pusi pulo ja ong su pi ong si en edet pute kaprek abang phu phansi ong che kam nam rong la so po si nihu char ka ba jong senem
0: o
1: la jong senem phansi nihu char kan ta ga pu sitame la bangsu nihu char kan bangke lapuan le kertang ke su gali poi phis tame e ong ni hu kang them phan aman peng chong dung na ko je ni li nang li su pi phan ke pon pe delo ba pa che pang ri pang don de delo anu ka pre phan si pon rong lo je lo pu so na tha chun ring dam thu nang ko
0: a hok lo ante in che ke hai e mo pa nang li jong beng beng lo senem person phi do pula a phi si a senem bang ke senem apialo la senem apialo bu bang ko pi senem lo
1: lata isi kethetan senemang bong gelata ison lo athema ilitum akhe along kipupon kela poinlo senema pielu puke ilitum hako kai penta do non stame do
0: theklong jaila
1: theklong jaila je konane ge pinso hi jansi je pangre je pang don do kok konane bangke swar lo hi jansi aning che dok po chen che do kok
0: ha hokla ta theklong mo la
1: sonda theklong bom la বা ও তুম স্তামে কোনে ও পি বংতা কুসের
0: ও
1: পুসন দাদু আসে ও পি বংতা কুপিনে আলু অসন চেপলাং রং
0: কলা
1: সো পশি কার্বিয়া খে লংকে সেনেম আপি আলু পুষি কিপুদা
0: তা লাবাংসুক এ সেনেম দো কক লোপুর তাংতে কুর সেনেম নয় লাই সেনেম নয় মাতে জং সেনেম নয় মাতাংতে সেনেম আপি আলু নয় লা পুসন সি দো পুরো তাংতে ইলে তুম আবিসার কি দারা বাঙে কুপুসন
1: লাগালা পুল রং ফারসাহ ইলি তুম সেনেম পুথাক কাংসাই আরন কার্বিয়া খেলং হাকু হুত সেনেম পুলোতে কাংসাই বাংকে পিনাং আন আর্দি পাথে তান আজাৎসি ইংসাই পনল যে আদা দূর কেচকচে মারাত মারেং আতিবি পুষি ইর ক আমাসি লা জংসি সেনেম জংসি কেরোলো বা কেচে টংলো আমনিরলো পুলোতে হাকু কাইপেন কে কার্বিয়া খে তুম লা সেনেম কাছে টং আপিনসো আরলো তুমফান বিসারপো লাকে কি বিসারি বাংকে কাকরে আতুমসি বিসারপো লাপেন লাবাংসো বিসারকে লাপহিনল যে আদুংরাই পিনপো হাবে সারলার হাংসি কার্বিলাং পিসি অকিপ্রুজি হালাবাংসু অকিপ্রু হুসি জেলা কে চকচে নাই কুর সেনেম তুমানকে চিরপেন জরবপ লাং পাপন্ডে জল
0: পুসানিসু
1: লি হুনি কান্তি লো হেম কে বাং মুনিত মনোর কালিলো পুষি লাখাতে পন্ডেন লান বিচার কিন্দার দোপন লো হালা সকাই হুত
0: তুমি ফালা বংশ কাই পেন তুম নন অভিচু প্রেকচু হুদ বাংকে লাপন আরন বাংকে পাশু অংশ লোপুলো তাংতে লাবংসু কাংসাজি আসাপসু পাং আর মুচট মতে পাশু সে মুচট লাপুসর আতোয়ার দোলাংমা
1: লতাইলি তুম চেথান থু নাং কপ যে কার্বিয়া খেলং আহকলতেমা আখেলে কি দু উটাগালি পট লাপুসনকে নিঙ্কান সিলে চিটং তে ইস্তামে আজা কি দিংকে কোনানি কোনানা চেতং সনলাপুদ্দু ককতি লাসি লাবাংসু কাচেতং লাবাংসু কাংসাই বাংকে কেলার নাই পু বাংকে সেনেম কেলার রন বাংকে বংহম রংহাং কার্বিয়ারি চু লাবাংসু বংহম রংহাং লাপেন কারেং তেরন পি আলাং লাবাং এরি চ

0: একদম কার বিয়া খেয়ে তুম ইংজির চি নিল আর এক চি চি নিল
1: হুম হুম হুম
0: দনরাব চি চিনি নিল আর
1: অঙানি
0: চিলি
1: হুচিস
0: তুম
1: নিল।
0: অঙানি হুচি চি
1: হুম হুম
0: নিল
1: হুম
0: আর চিলি তুম আপরে হুট বাংকে কার বিয়া খেয়ে বাংটা নন্পুতা দু কল সি কেচে রন বা কা বিশাল ঠেক থেসি আফিলি কেচে এনকে হেমকে প্লাং পট ই অং চি দোগে হেমকে প্লাং পট পন্দাইলি তুম চি থানা কল লাবাঙ্গে হকলাম
1: হকলাম
0: লাবাঙ্গে এলি তুম লাবাং সু কে চি এন কে চিদু নেই আর রন কে চি নিয়ে পড়ছি
1: আহকলো আহকলো
0: কি বিশ্বাস তামি ঠেক দেল তা
1: কালাম লো বিচার আর চিনি নিদে তো
0: চিনি নে দেল মাসিল আসু আলাম আর বিশ্বার বাং আর সাব ও কে পাং সামজে ভাঙসি লাস বাংসি পুদাম র
1: পিকলো আপরসি হং হেটার পশ্চিম তুম পিনি কাচিং কি কাছে থানকে পালিং তোলো না নালি ফান্তা আপর জুম জেলো দিয়ে হায় এলি তুমি ধরলো না কার্ডম
0: কার্ডম রং
2: লপন পর নাংলি তুম জুতাং হর চি আজাই মেঘ আং তেং আলং সেনেমা পুথাক হুট বাং প্রদীপ রং ফর লাপেন কামসিং ইং তি আং বং চেউ চিপুত আর জুলং টাংল লাবাং সু আজাই মেঘ আং দেং আলং আদুন্থু লামজির আর জুইক লোনাং কেয়ার কার্বিয়াতুম কেয়ার টাঙারন আপুথাক এলিজা তেরন পি কেথান লামজির আর জুইক লোনাং
3: কার্বিয়াতুম কেয়ারটাঙারন পেড়েয়ালং মাজক আখে আং বংশিতা কেয়ারটাঙারন দু ইলি কার্বিয়াতুমতা হাকো পেন নন্পুতা কেয়ারটাং পুলোতে ক্রয়বম পিনিলিতুম কেয়ারটাঙারন কিবিয়ালাম চেথানদম ইকসিনাং আন চুদাকলো পুকেরটাং আথেকে লসন নিংজেলোতে কাঠি মতে লক্ষ্মী আরনাম আফানসি কিপুদাং আরনাম আফান কাইকে তা ইংদুকের নাংজি লাপুসন থাক থাকসি আন চোদেত পেন লাক অং পু কেরট্যাং থাপ আহিম চো কেরট্যাং আথেকে থাপ কে মারথু আরবো পেনসি কাসেলাম আনপারটা কাপ্রেগ আসেং কাপাংবুই দোকক লাসি চো কেরট্যাং আথে থাপ চলোতে এওক এপ্রাণ আফান আকাশিক স্যাক ডোকক তাহাই লাসি লাবাং সো কেরট্যাং আরন্তা নন্পুতা ক্রয় বমলো আজো চু চিংসক কেরট্যাং আথেকে চু কচিং সক পুলোতে কোনাদনে কে দামজি আফান কাপাং এ লাপুয়ানচট লাসি আজো ফিরলো চুচিং সক লোতে আলং কাপ্রেক কেদাম জি নংনা কসন পৎসি আজো চুচিং সকের টাং পুলো আজো লুজি চেলাং কের টাং আজো অপর লুজি কচেলাং কে আজো চু কচিং সক পেন ইসিবেটলো আথেকে ইলি লুজি চেলাং বম আহুত মানি ইনুং আনাত নাংদো দুন কলোতে ইলি মেন মেন থেক লক কে থিরিক কাফেরে দোকক তাহাই লাসি লাবাং সো কের টাং তা সার সারাতুম বিতেকাং ককলো আজো চিমি চেরেত কেরট্যাং লবাং সু কেরট্যাং কে ক্রয় ই দাম কে আজো অপরজংসি চিমি চেরেত পুলোতে চেরেত আকতাহাই লাপেন হাকো হুটকে দোয়াই দারো কেলং তাসুং ও লাসি লবাং সু কেরট্যাং দা বিককলো আন ফুলে আন আংবং হরবং কেরট্যাং আথেকে আন ফুলে আন আংবং কে হর কে মুনিত কিথি ট্যাং কি পিয়া আন কি হর পিনাক আপৎসি আকেরটাং বিককলো নুমপ্লাক পেন্তা চেথেং কেরট্যাং আথেকে নুমপ্লাক আবাং চিংলক পেট তাহাই আনপারটা চেথেং ইলোতে আকেতে রো ও তাহাই লাসি লাবাং সো কেরট্যাং তাহা কো পেন পাদককলো হগওয়াই পেন আরপং আলং সিরি কেরট্যাং হেম আরপং আলন দোজত আলং জংসি হগওয়াই পেন সিরি থাবলোতে আলন আবেদেত পো লাসি সিরি কেরট্যাং পুয়াকের পাদককলো লাংপং আলং ইংনি কেরট্যাং আথেকে লাংপং কে কিজুন আলাং কাচোদেং আফান কাসু হারলুং আসন লাংপং তা কাচোদেং ইয়া হরমু পিনাক আপৎসি বাংসো কেরট্যাং পাদককলো ল্যাং আলং ফিং কেরট্যাং আথেকে ল্যাং আলং আরনাম তাদো আনপারটা হাকো হুটকে লাংরয় লাংজেং আলাং হেলো কিজুন আলাং ল্যাং আলং ফিং লোতে আমিথাং চিজুন নাংককপো লাসি লাবাংসো কেরট্যাং হাকো পেনতা বিককলো কিদুক চিরু কেরট্যাং লাপেন কিপ্লাং চিহ কেরট্যাং আথেকে মুনিতা বাহা এলেখা আলাম জগতা চিপু থেকথে দুক পিক আমুনিত তামু আফি প্লাং পিক তা দো লাপেন প্লাং পিক আমুনিত তামু আফি দুক বক তা দো লসি কিদুক চিরু কেরট্যাং লাপেন কিপ্লাং চিহ কেরট্যাং পুলো চংহো পাথি কেরট্যাং চ মারং ল্যাং ইপিপেদে দপট চংহো আফান কে মুনিত আতুম আর ওয়ে কেওয়ানা পি পুসি পুদাম আনপারটা চংহো কে মুনিত আফান থাং তা পালুকসান থেকথে লসালার চিতিম মিসো কিচু আজক এফান একে রাপ্তাদো লসপৎসি চংহো পাথি কেরটাং পুলো

চমকান কাবে আহুত রং আংবং চেং থিপ কেরটং আথেকে কার্বি আতুমকে চমাঙ্কান আহুত আনসি চেং থিপ চজ্জি লাপেন চমাঙ্কান কে কামনু পিনাক আপৎসি এনে আহুতকে রং আংবং চেং থিপ কেরটং পুলো চয় চিং চয় দং আহুত আকেরাক রয় কেরটং আথেকে চয় রয়জি পুলোতে চিপলক জকসি কে রয়মি চয় চিপলক প্লেট পুলোতে কেরয় আকাশিক সাক দকক তাহায় লাসি লবাংসো কেরটং তা বিককলো পিনি হেম থেংনোতে কেরটং আথেকে সোয়ারলো তুমকে আহুত পেন আসুয়া সুটি দকক লাসি পিনি হেম থেংনো কেটে কে ইসিয়া অত কেলাংনো আসন লো লাসি পিনি হেম থেংনো তেলংলে পোয়াকেরটং বিককলো ওসোমার চেং থিপ কেরটং ওসোমার আতুম চেং কি থিপকে কাহুরি আসন দকক লাপেন কি থ্যাং আজির তাওয়েলো আনপার কে আর্জু সেলেট মিমি আসন সিমান পো লাসি ওসোমার চেং থিপ কেরটং পু পাদককলো আরলোসো সারনুং আংসং আরলু কেরটং আথেকে সারনুং আংসং কারলুকে আরলোসোমার আফান পারন রেদেট লাপেন কে সোপিন সোয়াতুম আফান কে আকুন কাবে পুসি ইয়ারদেট আসনলো লাসি আরলোসোয়াতুম আফান কে সারনুং আংসং আরলু কেরটং পুলো ফিলি চেয়েন কেরটং আথেকে ফিলি পুলোতে নি সারপিয়াসো কালিতে ইংজি রসোয়া ফানসিপু ফিলি কচেন কে কার্বি আতুমকে লাই সেনেম আরন আসন মান দেটপো লাসি কার্বি আরন আতং কাপামে পনবম জি আফানসি বাংসো কেরটং বিককলো পিবা আথিত প্লক প্লিয়াকু ওসোয়া ফান আথাক পেন এনজক কেরটং আথেকে পিবা পেন বাকিং আহুত আংসং পেন এনজককে চমাঙ্কান আহুত রুগি হু মাহৌসি কাপিনচং লাপেনান পার্টা চুমাঙ্কান কে কামনু পিনাক লাসো কাছিলন লেপৎসি আকেরটং পাদককলো আন কিচু আহুত হাংজো কেরটং আথেকে আন কিচু আহুত জংসি হাংজো লুপুলোতে মানিয়া বাংকে আনজয় পাংকেক পো লাপেন মানিয়া বাংকে পাচিঠুক পো আনকি আদুক কি দোজি কে মেথাং আমাতলো লাসি আন কিচু আহুত কে দোকলিপ নাংজি পু আফানসি আন কিচু আহুত হাংজো কেরটং পু পাদককলো সার সারাতুম কি পু কে আন কিচু আহুত হাংজো লোতে সক ও প্রিচো এলাপট পু বনসিতা লাপু সোন আলাম কালী আথেকে ও প্রি আবেতে আন কিচু হুট জংহে লেহাং জোসিতা সকচো এ থেক থেলো আজু পে থাক কেরটং আথেকে আজু আপর কে আহন আজেং দা থেকলং পামিমি আনপার কে থাক আতেং দা পাচিংবার থেক থে কাপাদু কে লাংলো দেখো লাসি লাসুয়া ফানসি আজু পে থাক কেরটং পুপাদো ককলো আজু চুচিং টিপ কেরটং আথেকে ইচু কে আক ইক পিনাক লাসি আজু আপর কে চু আজেং থেকলং পার পে আজু আপর চু কাচিং টিপ কে আনারলো আসন আন আলন পাদো থেক থে লাসো পৎসি আজু চু চিং টিপ লং লে পুয়া কেরটং পাদো ককলো ওসোমার নেমপো চো কেরটং নিং লুদেট আপট পুপু আথেকে জংসি ওসোমার আফান লাসন থান থে পুলোতে কে টকডাং আনেমপো বি ও লোতে ওসোমার আতুম চংহু এটপো লাসি ওসোমার আফান নেমপো পাচং হুহে দে জি আফানসি নেমপো চো কেরটং নিং লু দে জি পুপু জাকান দো কেরটং সক ফি থেক থে দে আপট পুসি ক্রয়দাম ইলি কার্বি আতুমকে বন্টা লাসো আলাম কালি জাকান কে মুনিত কেদাম কেব্যাং আফান জংসি জাকান আলং মুনিত দোককলোতে কেদাম কেব্যাং আফান আসাপ আকাশিক সাক দোকক পো লাসি কেদাম কেব্যাং পাজয় কে জি আফানসি জাকান দো কেরটং সক ফি থেক থে দে আপট পুলো আথেকে সক ফি দেখ থে দে জি পুলোতে মাজকতা ক্রয় ক্রে দে জি পুয়াবং আবেলো সাংমান থিজক চোকেরটং মেক আবে দে পট পুপু বনতালা সোয়ালাম কালি লাকে ওসোমার আফান কেথাক কাংতুং তে কে বাই ই আলাম চট লাপু সঞ্জংসি ওসোমার আফান থান থে পুলোতে ওসোমার আতুম আফান পিপন পে দে জি পুকে ক্রয় ক্রে দে জি লাসি সাংমান থিজক চোলোতে মেক আবে দে জি পু ওসোমার আতুম আফান কেথান চট ওসোমার ও আংরু চো কারটং পুকে থ্যাং আলাম আবে লাকে কার্বি আতুম চোজুন কারকলি আহুত মাতে হে মাংতার কাছিপামি আহুত ও আপক আরলো কেদো আক কাবাহাক দো লাসুয়া অক হর কিজুন জিয়া ফান পুরা সারমার আতুম আক কিমি পেন পাংবইসি কাছুতুন পাদো দো মো কেচো হুত ওসোমার আফান বাকপন দেডলো পুলোতে হর কিজুন আফান দরদে দেটপো লাপেনকে ওসোমার আতুমতা কেচোলং আসন পুলোতে নাং পিপে পুলোতে ক্রয় খ্রে লাসিয়া কেরটং পাদো ককলো আথেকে কেরটং পুলোতে ওসোমার আতুমতা চুরচে পুদাম এডলোতে লাকে ইসি আংথিন গেলাংনু আবিদি চট ওমুপ্লাং নক কাংরেং আহু থাকদুন কেরটং আথেকে কার্বি আতুমকে ওমুপ্লাং নক আফানকে চমাসরাবো পুসি কি ইর লাসি ওমুপ্লাং নক কাংরেং আহু থাকদুন কের

লবণ পর নাংলিটুম দেলহি পেন কাপাচি তাক বিরতার জুলং টাংল লাগে আকাশবাণী দিফু নাংলিটুম যা মেকার জুলং বমলাকে এফ এম বেনালং মেঘ হার্স ফারুই সিরা টক বরা চিরকেপ রুয়েস এ প্লাপেনান পার্টা নিউজ অন ইয়ার পোলাপংস ইপ অলং পেনস্টামে নাংলিটুম আকাশবাণী দিফু যা মেঘ আর জুলং ইজি

0: লোকপিয়লৰ প্ৰথম পৰ্যায় গৃহ তালিকা আৰু গৃহপিয়ল অৰ্থাৎ আপোনাৰ ঘৰৰ গণনা হ'ব। আহক আপোনাৰ সহযোগিতাৰ দ্বাৰা ইয়াক সফল কৰোঁ আৰু বিকশিত ভাৰত 2047ৰ দিশে আৰু এটা খোজ আগবাঢ়ো।
1: ও চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দি ফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইড দুপুতে মাতি হ
2: এ লাদাকলে আবি দেত সিলাং মা আ জত্ত দলো
1: কুপি পিল কাপাচে থাং মে আসন মুংকে
2: কাপাচে থাং মে আসন তে দুপিকলো আর জুইগ নয় হো মাই মিটিং কে দোজার নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মহাং কে থেকা বিরটা কিথি কে জাঙা বিরটা কে জর কে নাম আলাম কুলার কি মিকাং পু বিরটা হেম কি মিকিলুত আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিংকান কিমিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলেন
1: এনতে কোসন লপাচিনি প কোদাক লক হমরি দাম নাংজি কে
2: লাদাক ল আকাশবাণী দিফু লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলংলে চিংকি চে থানবা প্রাংতা চকজি
1: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
2: ভাঙিক নই লাদাখ আকাশবাণী দিফু আলং
3: আদন্তু আসামিস লামার্জন আলোনা চাই মেক আং দেং আলং লুন জি আরজুক সেনাং কে চেংসি আফতাব হামাদ কিলুন আলু নালাম থে ও আকাশ লাপেন লাপাং সোলুন কাবন্দা কে চারু কামার হাজ তাংতে আর জুইক লোনা লাবাং সোল

একো জানিব নখোজো। কিন্তু নয়ন, এতিয়া তোর মাজত মই প্রশান্তক দেখিছো। সি মোক মোর মরমর দাম দিব খুঁজিছিল, তই অন্তত সেইব নকৰিবি। কোনো গম নোপোৱাকৈ এদিন আহিছিলি, তেনেকৈ চাকৈ মই মানুহক কম নয়নে বৰ ডাঙৰ কাম পালে, সেয়ে বহুত বহুত দূৰলৈ শিকো শিকো

0: নীলি নন কেদো বম রং টিম প্লাম বিম ইংটি আরং নেলি নন থান পাচিনি পন কাংতুং কে কোসন সি ইরিদেং ইলি সো আলো আতুম হেম ইংনি লুন পেন তাংকা কেপাবাং নাং জিমা নেলি পেকক আবু কে হম নীলি নিং হ্যাং ইকপিক লাপেন লাবাং সো আসাই কে ক্লেম পেন তা ইরিদেং তাংকা মাসাপ কেপাবাং ইসি কেজই কে আবার সাই ইকলু পেকক আবু কে হম কিসুং ও আসাই কে কালি লাবাং সো আসাই লাকে ইলি তুম হেম আবিন তরলুন পেন তামে ক্লেম পন মে হান আন চতুন বম লাপেন কাপ্রেক কাপ্রেক আসাই ক্লেম বম আহত চিতামে ক্লেম পন মে পেকক আবু কেহম আতঙ্কা পেন নীলি হেম আলং আসন জন কেনাং সৎ আহরমু সীতামে চিরি ইপন লংল
1: নন হ্যাঁ তং লিটুম নিং আর লো আলাম থে যাই মেকাং তেং লং রেণুকা তেমু পিগে থান লাম জিরো আর্জলং টেলো লাগে আকাশবাণী ডিফু

0: এক ঘন্টা লালতে নীলতম মিটিং তামে নীলতম মাইস চিংবাই চিং সাই আলাম থে তামে ডাকছি নীলতম পাচুন চেপাং টাং পন লং বোম লো
1: চুরো পিকলো কিকলা কিকলাম কিদাম লা পেন হেমতুন পেন সাই কোসন সে কি থাক মালা সাপু থাকে থান গাপা জির মিয়া পা কংচুন বাং পি ফানসি এ কারজু জে ফান এ আর ই লো এ বাং কেপ আসওয়ার লো ফানসি এ কাপাং রুম পেন আনুতিন আ অত আদুর সে কা প্রেক জি আনুতিন নিঙ্গাং থিন সে কা প্রেক জি তাংকা মাহা পেন সে কা চিলেম পট সি কোসন সি কাপাং রিমা লাসপুথা তামে থান পাচির মিপন চমজিমা
0: লাল লাল লা বাংকে না হক সামে দু কাপাং রি আহুত পেন সুংকুং দা দু দু
1: কালা
0: সামে নীলি মেথা গ্রুপ ফানকে চিরু রিউন এ কাপ্রেক ফানসি নীলি পুদাম দে নীলি মিথা গ্রুপ বাংকে লা সহিন বাংকে সাবো এভার নেসমাতে চেরক টক দু লা হাই ইলি মিটিং আপর পেন দু দুন দে আপর পেন টাঙ্কা চিরুং রে পুলু তাংতে ম কিসুং মিথাং সি দৌজি পুবাং চি চি নি রেপ মাতাং মাতাংতে মায়ালং চি থান পন বম বের আজই নে তাহাই পো লা সজই নে মা লা আন কিসুং বাংকে নীলি তুম থেকলং লিলাং লা পেন ইসিবাং আলু নীলি নীলি গ্রুপ আলামবাং নীলি চিথানিং তুং মানে জংসি পিনে সদেট হুনে দেট পাতাংতে সন তা দোলো নীলি তুম গ্রুপ বং বং মেন মেন আচয় আচর বাং চেয় জুই সন দোলো এম এ পি তা দোকলো পথ থানাং কক পিলা সন হতামে হালা মিটিং হতকে চিরুং আবাদে সেটামে আল আনপার সেটামে নীলি তুমবাং আকাপ্রেক মাতমা ক আনমা কি উন লাসিতামে নীলি তুম আহিন পেন বর ই পেন চিরুং পেন হালা ফান আপর পেন মানে কিছু সিরিয়াস বলো তাংতে মেন মেন কিসে কেলাং ফান সেটামে মেন মেন ফান নীলি তুম চিরুং প পিদুন জি লবাঙ্গে এক্সট্রা লো লবাঙ্গে কেরা পুলো মাতাংতে মানে হ্যাম পিনে লসনা প্রোগ্রাম দু পুলো তাংতে নীলি তুম ছ্যাং ছ্যাং প হালা ডাক জাকং পেন পুস্তামে মাতাংতে পিনে মানে উনালিং তাংকা মাহা পুস্তামে পিনে মাতাংতে আকাপ্রেক এ মিথাং বিরি লং পিমা দু লাই পেন পুস্তামে লাহাই একা চেরাপ চিতো স্তামে নীলি তুমবাং নন কো বাং কে লাহাই চিকলেম পন সি সে থেক পন লং আসন সি নীলি তুমবাং আনিং সিং সামসন তা দু লান সুসে সি নীলি তুম গ্রুব লং বাং কাটু গো বিস্তামে আনিং সি সন সি নন তামে দু বম লো লাই হুই চেরাপ চিতো থেক চি থেক লং পেন সি আপুসন সি নীলি তুমা গ্রুব নন আন স্তামে দাম বম লা
1: লাল মে পিগলো নাং চেরো পিগলো তাতে পুথত এম এ ফি ফানসি নি কার্জু পঞ্জি নিংহাং ইনাং তুমা গ্রুপ বাং কেপ দো পুলো লা বাং কেপ তুম রং ইসিভেট লাদা এ রং মিরদান পুসনা তুমা যে থান লো রং মিরদান রং ইসিভেট তুমা মাতে কাপড়ে কা তুমতা মিনাং তুমল নাঙ্গা চিপা অক তুন লা পুদোমা
2: নমাত ই রং ইসিভেট সি দো
1: কালা কালা
2: রং ইসি পুতা কে হেলো পেন কালি লাতে বক তে রায়াং সে বাং কেপ তা
1: কালাং লো তে বক হেড লো পর কা চিরাপ চিতু তামে জয় কেল কালাং লো নাং চুরু পিকলো লা সপু থা নাই থান পাজির মিয়া পন তাংতে পুথত আকং চুন বাং মতে সেক্রেটারি ফানসি কার্জু পন থুজি নিংহাং এ নন মানাং তুম বাং কেপ দু পটসি আনু তিন তামে লোন তামে লং রেপ লো আ মেম্বার সা তুম লোন কাছি তু জিয়া ফান কপি পিয়া সাই ক্লেম পেন সে টাঙ্কা কপা বাং জিয়া ফান আ সাই ক্লেম পেন লোন কাছি তু ই লো লা সপু থাক তামে এ রেডিও কার্জু রাদা তুম ফান থান পাজির মি পন ইকথাতে
0: লালো নাসি হক লো লাই হুই আবার সাইকেল লং পেন মাতাং তে লাই লোন কে লং পেন নিলি তুম মেম্বারং বং ইনোট বাংকে থেরাং কে থাকলো লা পেনসিয়াল লাং লি বাংকে লা লোন সামে চিতু লং বম লো নিলি মে না নিলি জুং জুং পুস্তামে নিলি ব্রয়লার আফ্রাম সি চং পুইগলো ডাকসি নিলি মিথাং অসমার পেন চেরাপ চিতু পেন ব্রয়লার চোপাং রেং পেন লা চোর চলাং প লা ডাক পেন সে নীলি সামে লুন চিত্তু আবার সাই বাংকে ননকো বাং লা পুসি চি সিক ইক বম লো পেন দরদে পুফে লাহাই হুই আসাপ সুপ পিনে একাপ্রে লাপু তামে চুকলেম পন্থু দলো লা ব্রয়লার চট কালি লো কেনে লংহং সামে দলো লাপু সানসি নীলি তুম ননকো বাংকে নতিন সামে মানে পেনকে দোকান চিকিম লক দলো দোকানে কি মাংতা দলো নীলি তুম গ্রুপ মেম্বারং বং দোকান চত কালি লো মানে পেন বাংকে অক কেজর লাং অক কেজর বাংতা দো লা পেনতে রইলার অক পো কেজর বাংতা দো সন মেম্বারং বং অন তিন সি কাপড়ে কাপড়ে কা সাই চকলেম লো সন পেন সি সাংকক কে পেন লাহাই হই চকলেম পেন সি নন কো লুন চি তু লং বম
1: লো কি দুক পাকে জয় পো বাংগা আবি তিন লো
0: আবি লো মা দু তাকে জয় পাকে জয় আবি তিনটা চকলেম রেপলো পিনসো হেমা

ফান চেটং দামলো চিফ মিনিষ্টার ডক্টর শর্মা সেন্ট্রেল মিনিষ্টার ফান চেটং পংসি হাওয়ার আর লোকে দামতাং লাং খেতে হুট কাহেনো স্টেট হাইওয়ে প্রাপ চিন পেন কেসেমার মাঠে রিপেয়ারিং ফান চুনিং রিপনলো আবেনাই টা ঘন্টা আসি আন কি চিংকি চিংবাই পনা হুট রুট কমিউনিকেশন কে পাংটাং আপুঠাক চিংকিলো জরাবাদ লং লাং কেথে কিসুং পেন কে চেপা জক উন ফান হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার আসোবি কেলার আপুঠাক টা আলাংলি সেন্ট্রেল মিনিষ্টার ফান থান পাচি নিপনলো লাসন থাক থাকসি আসাম পেনাং আন আকেথে তোয়ারা প্রজেক্ট আকাম প্রাপ জিন পেন কেপা ক্লেম লাপেন কেপা চুন আফানটা আলাংলি থান পাচি নিপনলো কাজিরঙ্গা এলিভেটেড করিডর গুয়াহাটি রিং রোড ঠাই হুই আলামতা চিফ মিনিষ্টার কে হয় সেন্ট্রেল মিনিষ্টার পেন চিংকি চিংওয়াই পনলো শিলচর শিলং এক্সপ্রেস করিডর আপুঠাকটা চিংকি চিংওয়াই পনলো পুনাথু চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ভোম করু আজো দিল্লি কিমিয়ালং সেন্ট্রেল হোম মিনিষ্টার অমিত শাহ আফান চেটং ফনসি আসাম আলং কেদাম তাংলাং কেটে হুট খি দাত কান হক আলাম আংটন পেন থান পাচি নিপনলো আকে হাই হোম মিনিষ্টার সেন্ট্রেল গভর্নমেন্ট আহিন পেন দো আনাসন আকে রাব কিপিজি আফান লামথে নাংচি পিদুনলো আসাম মেঘালয় আংবং সোলুক সদাকাতমন কে দোয়া পুঠাক চিংকি চিংবাই পন আফি পাতুমি পেন হিনি স্টেট আংবং কায়াসন গাড়ি মটর চেলেংলো হিনি স্টেট আলং স্ট্রাইক কে পাদো আসং আতুম পেন মেঘালয় গভর্নমেন্ট কে চিংকি চিংবাই পন আফি আসাম মেঘালয় আংবং ট্যাক্সি কে চেলেং পাংচেংলো বন্টা মেঘালয় ক্যাব ড্রাইভার আসং পেন চিটি নিফাই ক্যাব আর্নি স্টেট গভর্নমেন্ট পুথত কে চিংকি চিংবাই ফান মাই পাদুপো মেঘালয় চিফ মিনিষ্টার কন্ডাত সাংমা বাংসো আ ঘটনা লং কেচেরাপ কে দুদু নাতুমা ফান সো ডাক পেন পানিশমেন্ট পিপো পু লামথে পাকলাংলো আকে হাই চিফ মিনিষ্টার পাতুমি মেঘালয় এসেম্বলি সেশন কেচেং আর্নি পাই পাই নিফাই ক্রিসির ক্যাব আর্নি আ ঘটনা পুঠাক লামথে যাইপনলো বাংসো ঘটনা আলং কেচেরাপ কে দুদু নাতুমা ফান দিয়া পিপেলোপু আলাংলি থানপাত ক্লার ডাকলো চিফ মিনিষ্টার কন্ডাব সাংমা কেনিং জেকে পাই পাই নিফাই ক্রিসির ক্যাব আ ঘটনা আপুঠাক আর ডি পি পেন কাম পারিডেং লো খিতিয়ক আতুম কেলং কেপা অং লাপেন্টে এগ্রিকালচার সেক্টর আনসোসে কেপাংটাং ফান মাথাসি স্টেট গভর্নমেন্ট নিংকান এশিয়ালং লাখ ক্যাব মেট্রিক টন আসক কেনামা ফান ঠিকলো চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পাতুমি বাংসু আলাম থান পাচি নিল আগে হাই শর্মা কিনি জেকে গভর্নমেন্ট বাংসু ওয়ার্সাই পেন খিতিয়ক আতুম পেন সক নামসি মিনিমাম সাপোর্ট প্রাইস মাতে এম এস পি আলে খিতিয়ক আদুং আন কেপন আফান মাথালো স্টেট আকিমি গভর্নমেন্ট আফ্রাং নি ফারুইসি আট্রাম সাহুদ লাখিনীরা সুরিক্রি সিরকেপ মেট্রিক টন আসক কেনামালাম চিফ মিনিষ্টার থান পাচি নিপনলো বাংসো পেন সুরিক্রি থ্রক্সি চুটিকিয়া রাত আতুম আলে লংলো খিতিয়ক আতুম হেলো স্টেট আফান আন কি পি আতুমলো পু আকে হাই চিফ মিনিষ্টার নেংজেসি খিতিয়ক আতুম আচকাম কেপাচিং থুর ফান গভর্নমেন্ট কাম ক্লেম নাং পপু নিঞ্জিলো প্রাইম মিনিষ্টার নরেন্দ্র মোদী পেনাবদিক ডেডারলো সুরি বিসিরা ফারুফো আনসোসিয়া ডেমালং রিসোয়ে জাং লাপেন্টে কেপাথুয়া তুম পেন ভার্চুয়েল আওয়ার সাই পেন চিংকি চিথানপো বাংসো প্রোগ্রাম খেল ইন্ডিয়া খেল কিবাত প্রাইম মিনিষ্টার কি সাত মিশন পেনসি ফাদো পনপো পাই পাই নিফাই কিঙ্করাসির ক্যাব আর্নি হকি প্লেয়ার মেজর ধানচান মাহাঙ্কেথেক আর্নি আলং পাচেরাপ তুমসি বাংসো প্রোগ্রাম পাদোপো আই আই টি দিল্লি আলং কেপাদুজি বাংসো প্রোগ্রাম আলং সেন্ট্রেল স্পোর্ট মিনিষ্টার মনসুখ মন্ডাভিয়া জেটং দুপো ইন্ডিয়া অলিম্পিক এসোসিয়েশন প্রেসিডেন্ট পি টি উষা লাপেন্টে অংডুং ইন্টারন্যাশনাল মেডেল কেলং প্লেয়ার্স লাপেন্টে কেপাথুবম রিসুই জাং আতুম বাংসো কিচিং কিচিংবাই লং চেটং দুপো বাংসো প্রোগ্রাম পেনাবদিক আদা পরফাই কেপেন পাংচেকপো নগাঁও লোকসভা কনস্টিটুয়েন্সি বাই ইলেকশন আফান পলিটিক্যাল পার্টি আতুম আংবং চিসিক চেডাংলো আসাম প্রদেশ কংগ্রেস কমিটি প্রেসিডেন্ট গৌরব গগৈ পেন কেথান কেপাচিনি পন আটেংসি আনিং কেহাং মেম্বার্স আতুম পেন আরন আটাং পেন ক্যান্ডিডেট আফান কাচনিংরি পন আফান থান পাচিনি পনলো পাতুমি পেন কাচনিংরি আলু কেডেং পন কেচেং আকাম পাই পাই নি ফাইং করানের ক্যাপার নি ইংটন পো পিনি বিরতাকে পানসি ইংটন ইকলো

লাকে আকাশ পানি গুহাটি মহাবাহু কার্বিয়াং ডেংকেবাং লাকে মিডিয়াম ভেবালং মিটার্স ফারুপ্লিরা ক্রেসিরা টকবরফো কিলোহার্স অলং ফারু ট্রক্সিরা ইংকরাসির ক্যাপ লাপেন এফ এম অলংকে মেঘাহার্স ফারু ইসিরা ইসিরা টকবরফো পিনিকে পাইপাইনি ফাইং করা ফো ডোরমিয়ারনি

0: লাংহেলো এ প্রাং লাং হেলো এ চিঠি লাসি লাং পাচে হো দেট্রি কিজুন লাং আর নিবাং তা মিনিট ফ পেন মিনিট ক্যাপ আন আপর পার্কলক পে মেরা পুথত পাংসাম থুয়ানসি লাং জু নাইজি লাং কাপেসো ই আকে তিলি মাতে আফুলে আলং আমাতসি পাংসাম নাইজি কাপ্রে কাফুলে আলং জংসি লাং পে জয়থু পুলোটাংতে লাবাং সোয়া লাং চে হো থু দে তাহাই দংকল আপেন লাংটুক আকুং আর রায়ালং লাং পাচি তিবক লং লে দেট নাইজি জংসি লাংচি তিবক দো পুলোটাংতে লাবাং সোয়া দিমালং ব্লিচিং পাউডার মাতে আদুক রিক পেন তাই নাইজি নিংচি বিক থা কিজুন আলাং কি বি আলাং বং মাতে আফুলে কাইকে তা দিব্যের নাইজি লাং কাচু এনা হুতা ইরি পেন চিফুবক নাংনে আবে কেদিন কেথন তাং আহার লুং আসন পেনসি লাং চোসক নাইজি
1: লাকে আকাশবাণী গুহাটি মহাবাবু ধর্মালি আদুন্ঠু কিচিং কি চেঠান আপুঠাক লামজির আর জিগলংপ লামজির আঠেপিকে ইংলং আসো আসাং পিমার লাপেন্টে চোকাম আপুঠাক বাংসো কিচিং কি চিংবাই লং নাই চেটং দুন লাকে পূর্ণিমা ফাংচপি লাপেন্টে মেলি সেনারপি লাদাখ মডারেটর কে প্রদীপ রংফার টটাংটে আরজিক সিনা আলাং লিতুম পেন কিচিং কি চিংওয়াই লামজির

0: sai long thek di pusi ni lika tu phan ta ni lihin pen pachini
1: mi pik alam jilo ni e labang so ilitum kaching wai alam the apu thak e nang li sonsuri lam than theka posi nan pan churo parlo e ni e mili phan ta churo parlo tante ni ilitum apor lam duko apor ke hongher posi ilitum kaji than ke chimu malama bang ke pinila paning tono na kardom
0: kardom
2: লাপানসি চিংকি চেউং ওয়াই আপুঠাক লামজির আর্জিক লংটাংলো লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু দনমালি আডুন্থু সুশিকলা হানসে পিপেন কিলুন লুন কিমি জিরনি আর্জিক লংপ আফ্রাংসি আলুন আলাম থেকে আর্নি কাংসাম আবতর আডুন্থু আবাংকে ওলাংবি ওলাংবি আর্জিক সেনা সুশীল কলাহান সে পিপেন কিলুন লুন কিমি জিরনি

0: কাৰ্বি অনুষ্ঠানটি শুনিলে আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। এতিয়া শুনক বড়ো অনুষ্ঠান।
1: লাপনাপর্ণাং নিতুম গুয়াহাটি পেনকাপাচেতা কার্বিয়া জয়মেক আর্জুলং একটাংলো লাকি আকাশবাণী ডিফু জয়মেক আর্জুলং বম লাকি এফ এম বেনালং পেন মে ঘরস ফারুই সিরাতক পড়া সিরকেপ লাপেনান পার্টা নিউজ অন এয়ার এপ লাপেন রেস এপ আলং পেনতা নাং নিতুম জয়মেক দোয়ান্ত আর্জুলং একজি নন স্টুডিও পর ফাইভ লিরা মিনিট থংকেপ লেংটাংলো

0: Nili panang kera mane nil pan ke bila bidi siri lahaya hormon ang coklem pen tenang ali doji mane mipik la sokam ke ponil panang tan pen lita lang itu malam arjule he
1: Ai.
0: lang itu malam arju pen nilita bor ilo klem pilo nilita ali ta dulo chota cholong lo chojor ta chojolong lo
1: Ai. Dang te la bangso jirsong song hin penang le phan la bangso kati ki ji aphan kopu son sona bidi sure sinang le phanang ge thane lo latum wang pen a hol pen ang humri pen ang thano o ma
0: nang than
1: kopu son no ni nang thane
0: ta lang tum pulo klem pen ali do mo nang tum chojor la athaya bi pustami un anstami nang bor ipo pajal he mo la no na mat kili tum long ki misin hai ta wi stami jong si ki klem jong sa dang the pathe tan thek long pulo te এর মেশিন হয় তা মাফি নাংচিং কি পিটন পো বাজার নাং পু হ্যাঁ নন কে ইফ্রাং কে বাং কি ক্লেম হান্তা ইনিং তা আরং পন লহে নন বাং কে আলাং তুম দা নাং থান তো আরং থান পন মাসে কি ক্লেম আনসু সে আদাং কে পাথে ই ফানস্তামি কি ক্লেম হান্তা ইনিং আরং ও আসন নন বাং কে
1: লবাং সো আসাই কে ক্লেম দুন পেন নালি কো নান নান নন আনসে কে দুন লং তাং লনি নাং থানি
0: না মাই কে দুন বাঙ্গে লান দু লং লাই আনি সে ঘাটি মতে নাহাং পন হে নারে গানে আপ্রাং দা নিলি ফানাং হাং ল সামি নিলি তা হেমবেন কিছু পেনি নে মাসি দুন থেকে দুন
1: থেকে দেল সে তা মে নাংলি নন হে গুহাটি দুন লং ল নাংলি হান্দা গুহাটি কি দুন পেন নাংলি কা কে থে কা চিনি আন কে কপি পিয়া সঞ্জ হান্দা কে থান লবাং সো কাটি কি আসাই বুথা নাং থান জি মানি
0: নাং থান ল হে হল দাক সার তুম হে লাস জাং মিলেন পেন কে এ বিস্কুট বনাই মে কে খাই বনাই মে বন বিস্কুট বনাই মে বা কিছু বসে তামি লা জন্দি দা কিছু পেন মে এং পেন ফেশন ফেসার হাই লিচ লাস হরমুং চুলোতে মে বা যা কং গাবে কাচুং ক্রেং লাহাই তা লা চুলোতে ই অগে প্রাণ ফানমি পালাম থান হ্যাঁ
1: চুংক্রেং জেং লা পুসন পুসি তামি
0: লাস হরমুং চুলোতে যা কং ওয়াং লাম থান
1: ওলা সলাম সে নাঙা থান লহে
0: হাই আর দু নং বাং থান ল
1: আদুন থো বাংকে নন নাংলি কে দাম তাং আনা নি কান কপি আজাং মেলেন আ চিলি বাং সে নাংলি কে রি মেগ লনি আথে এ তুম কে জাং মেলেন পন আনচত সে তাম মেলা বাং তা আখাই দুপি কপি পি আখাই আজাং মেলেন ল নাংলি
0: নিলি লা আন নি কান হি নি কান থাম আন কে লা জাং মেলেন ক্লেম ল ইং কে চুনিং বাং ক্রে মালু আসা ও ক্লে
1: ক্রে মালু ওই ওই ক্রেম বেন লা জাং মেলেন কপি লোক চেপ্রে কেনি
0: লা ক্রেম মালু বাং কে আর ডি ও লাকে সকরত সকসুরত এত আয়াত এত পেন আফিসি লা আসকওয়াইন আন টিকে রলং নে হালা বাংকে লাপো আন কিতুন বলতে সন ইনিয়াং হি তুমি চুনু সি হে হে কিসু তুমি আহিম সি কয় নাই হালাকে
1: হালা বাং ক্রেম বাংকে
0: আহিম কয় নাং পো ইনকে আহর কিতুন সি তামি লাকে আপরাং হকে হর সি তুন রে
1: লা ক্রেম মালু বাং
0: আহর কিতুন মাংকে ন লা হর তুন পো দাং পো লা দাং এত লতে লা আসাং জু এত নয় তি নয় আকু পাসু রা থাপ তাই লতে আকু দাং থুমি
1: ওই ওই
0: ওই হালা বাংকে
1: ওই ইনতে লা তুম লা ক্রেম বেন লা জাং মেলেন কাছে প্রেকে কুপি ল
0: আসা বুলা বাং হান জাং মিলেন বাং চুমি চে
1: তং তে লা ক্রেম বাংকে লাকে কুপি ল ইং তাং সেক লা পুসন
0: তাং সেক লা বাংকে
1: ওই ওই তং তে লা কে রো জিয়া পর কে কোসং কাছে প্রেকে জাং মিলেন কে রো দা পলো মালা তা
0: আলি লাকে জাং মিলেন কি লা সক সু পেন রো রাবি মতে লা তং কে সক সু রো এ পেন দেরমা বা এক মা ফিতি কে রো নো
1: ক্রেম বাংকে
0: আফাং বাং কি থে পিক পিগি লা বাংকে
1: লা তুম বাং আফাং বাং থে দুম
0: জিং হাই উনেন কে জিং লুম বাং হিং নুরু লান আনা ডাক সিতামি মুচি পেট জিল তুমাঙ্গে সর এল তে তুম আফাং চে বাং
1: ক্রেমালু বাং কে লা বাং কে লা কে আফাং থে দুং
0: আ আফাং থে দুং হলা বাং কে
1: তাং তে কে ওয়ার নাই কে কে সো চি ক্লু লো নি লা তা
0: লা তা লা সন লো লা সো সু অলং সিনি তং কে বেলে ক্লেম তে দে তিমা তি লা সো সু লা
1: সো অলং সে পাদুন
0: তাই দুন চম চম প পাদুন প্র তে তে
1: ইন তে মোলা কে রো দা পর কে তা কো সন লো নি লা
0: কে রো তা লা সন লো তা আলা সন নাক থাক লো লা
1: আনি কে তে নাই
0: তা কারপুলিন লং পুজম বিপ মো সিপো বলে তে আনি তে পো আকোলা বাং চিপতা চিপচে কিসি তা
1: ক্রেমালু বাংকে চিপচেট
0: চিপচেট কিসি যা
1: হয় তাং তে লা বাংকে কো পুসন ন নাং লি তুম কে ক্লেম ক্রেম লা সলাম থি বাং না থানে থা
0: লা বাংকে কিসি তা চিপচেট মানে কে কে টক পুতা লা কে লং পেন কিছু টক নো মতে
1: হয়
0: আসাও টক পর পর কে মি হে সামিনি তোমাকে আন বাংলা আন তো চেলা আহর টুন প কালিতে আহিম কয় দে
1: ইনতে নো নাংলি তুমি ক্লেমে জংসি টক নো বন্ধে কোসন লোকে টক পন্তে
0: মানে লাপু লাগে আন চুচি লো মানে আর নি টেপ পঙ্কে মিল পন দে
1: ও মিল সি পন দে
0: মিল সি পন দে যাহা বাংকে আহিম সি কয় দাম দে
1: আহিম সি গে সেলাম
0: আহিম সি গে চুচু
1: এতে আহিম গে জং মেলেন পেনান পাটালা চুমি মুচত মা মাতামতে কাছে প্রেক দোমা মাতে চে প্রেক প্রেম
0: মানে লাবাং কে চিপ্রেক চিপ্রেক দো হে লাবাং আহিম তালা বাংকে চিনির কে চিনির বুস্তামি আসাব আং নিম দো
1: ক্রেম বাংকে তে জং মেলেন বাংকে
0: হালাকে আং নিম আবে দেত কে
1: আং নিম আবে
0: লাবাং মিয়া লাগে চুমি ও
1: ওই ওই ওই তাংতে নোনা কো বাংকে নাং লি তুমলা জাত নি দি খে নি সি ক্লেম চ ইসি বাংগে জাং মেলে লাপেন ক্রেম আলু লাহি নি চ
0: লান বে লাং নন
1: ওই ওই ওই তাংতে ননে ফ্রাংকে বাং জি লাং আনি বাংকে জাং মেলেন লাপেন কাপ্রে কা খাই তা দু জে লাং মে লুমবা জং হান জাং পুতু হালা তা দু লাহাই কে ক্লেম ইয়া ফানা বাংকে নাং লি কপি লকে মাং নি
0: হালা হাই তা আমু জং সি লং পুলতে ক্লেম পন কে নিং হা
1: হালা হাই তা আমু কিপি লো লাবাঙ্গে জাং মেলেন চিলি এগুলো মা
0: জাং মেলেন
1: তাংতে লন ক্রেট্রকাতুম পেন বাংকে নাংলি তুমি পোসন লাগে চিহুই দু টংলা পোসন কে ক্লেমি পুমা মাতাংতে কাপ্রে কাপ্রে লাপোসন সি ক্লেম জিপু লাপোসন নিং জেমা মাথা
0: লাকে নিলে তুমি লাসন রিট কে পান হুত বলতে চিহুই দু কে নং কারি কে চিহুই দু সিতামি আরি রবাং বেলেক বেলেক
1: ও আরি রবাং কে কাপ্রে কাপ্রে ল হে সিতামি কে পান পেন কাচি হুই কে নং লাহই বাং চিহুই দে
0: লাহই চিহুই দে
1: ও লাপোসন সি ক্লেম
0: লাসন সি ক্লেম তুমি কে
1: লাসি নন নাংলি তুমলা দন ক্রেট থক তুমি সিতা মেলা পুসন সি কে মাংলো নন এ ফ্রাংকে বাং জিলাঙা নি বাংকে আথে মুহেতা নাংলি পিন পোডাম লনি জের সং আ সং পেন সিতা মে কে জর চো জর চো লাঙা ফান সিতা মে বাং আবার সাই নাং ক্লেম পি দুন লো নন নাংলি তুমা ফান দি লাসি নন নাংলি তুম বাংকে কাতি কি পেন কাপে লং অঞ্চল লো দি লা বাংসো কা ফেরি দাম জি আলাম কে আলো লং লো তাং তে নাংলি তুম পু পেন দি নাং রাবন পো দি কাচু জর চো লাং সে তামে নন হিথি কুলা দা লং বাংকে নন নাংলি তুম আসাবেত চু ইয়র পো সি তামে কো আনা দর লো নি লা বাংসো কাচু জর লা সলাম থি সি তামে নাং থানিক থা
0: এ তুম নন কে কিছু জর বাংগে নি লিকে লিন লং ফারো হিনি
1: হয় জং সি কাপ্রে কা আদি মলং চু ইয়র দাম বলো তাংতে কো আনা দর
0: নিয়ে তিনি বজার লং কে কে ওয়াং বে মানে ইনুর লাসন ইনুর দামু নির ওয়াং সে নাঙ্গে না মতে নিলি আমতা মানে নাং জ্বর জি পজাল হে নিলি তা আমাসি আজানো নাং জ্বর থা পজাল নিল ফানাং হাং লম লিন কই দ চ জ্বর ল হে ভারো হিন কেন জ্বর
1: ল ভারো হিন ইয়া দর ল লাগে না লিয়ে চ জ্বর কে দি লাকে পুদাম ল দাং তে কো আন নালি নিং আ রং ল মানে
0: নিং আ রং ল
1: কে লং চেং ল দি কে কি চেং ল কে
0: কি চেং মেন আন লং ল কে নিং আ রং ল ইনি মেন পোলে চ ক্লেম তমি ভারো হিনি কে লং লে মতে লা বাং গা দর লা বাং সা দর অং মুনাক ল মতে
1: পুদাম এল দাং তে লা সা দর কে
0: অং সা দর অং মুনাক ল
1: দাং তে ননে ফ্রাং গে বাং জি লাং আনি আ বাং কে লা বাং সো আ সাই আদাং কাপাং দাং জি আ ফানাং লি আ কে মাং দো মানে নাং লি লা পেনাং লি হেমা সর পেন সি তমে লাপসন কাচিং ওয়াই দোমা
0: লাসন ন না ক্রেমালু ইয়ং সে আদাং পাথে পলতে ইলি তুমহালা মেন পু ফিলু পেন মতে লাসা দর কি বাং কে ও পালাম মাং কে তুম জি থান লহে লা বাং লা আদাং পাথে জি আতা সনতে পজাল তুম সে চিং ওয়াই পন ল
1: লাসন সে চিং ওয়াই পন ল তাংতে লা বাং সো আসাই আদাং কে ক্লেম কা পিথে জি ফান্সি তামে কপিনে সরকার পেন সি তামে কপিনা কে রাবলং জি পু লাসন আলাম সি তামে নাংলি লা জে সং সং বেল পসনা লামার জু লং মা থানিক থানি
0: লা দাং পাথে মানে লা ইন ইদন লং সি তিন বিখান ক্লেম বলতে নিল তুম ভান মানে বেং মেন তা কে রাপ তো জি সং লুন না সিস্টেম সন হে সাবসিডি সন নং পি পালাম কার জু লং হে
1: নন এ ফ্রাং কে বাং জি লাং আনি বাং কে কপিয়া কে মাং লনি নাংলি তুম লা সো আসাই কে ক্লেম বিয়া ফানা বাং কে
0: নন ই ফ্রাং এ বাং ভান কে লা আন সুসে আদাং পাথে পন বাংকে নন পিনিং পেন মাঙ্গা দন্তা নাকেন আমাকেন তুমতা অং চেল আদাং দা থে লস ইনকে নিলি তোমা লং বেনকে মানে লাদাখ পেনকে দন খে সকমন জং সিক্লেম বলতে হলা নি লা জির সং সং সর বেন স্তামি এলং তুমতা নিং আ রং পং কি নিল তুমহান লা কে না মা তুম আদিম বসা মেলং তুম নাং ঠিক পিলু মতে ইনকে মোলা সো রড এট si elo telang tuhan kobol telang tu

ল্যাং হেলো এফ্রান, ল্যাং হেলোয় যে থেলো লাসি ল্যাং পাছে হো ইকদ্রে কিজুনা ল্যাং আর নিবাং তা মিনিট ফেন মিনিট ক্যাপ আপর আন পার্কলক পামেরা পুথত পাংসাম থুয়ানি জুনাংজি ল্যাংকাপা সু ইয়া ফুলিয়া লং আমাচি পাংসাম নাংজি আকাপ্রেগা ফুলিয়া লং জংসি পাজয় থু পুলোতে লাবাং সাংচি হু থু দেট তাহাই ডংক লাপেন ল্যাং টুক আকু রায় লং ল্যাং চিটিভক লং লেদেট নাংজি জংসে লাসন চিটিভক দো পুলোতে লাসোয়া ডিমা লং ব্লিচিং পাউডার মাতে ব্লিচিং আদু গ্রিক কালিতে তাই নাংজি কিজুনা ল্যাং কিবি ই আ ল্যাং বং মাতে আফুলে কাইকেতা দেবের নাংজি লাপেন ল্যাং কাছো এ না হুতা ইরি পেন চিফু ফেরা আবেগে দোয়াহার লং পেন্সি ল্যাং চ সক নাংজি।

0: jakong ka che pherang ri jakong ka che padam de pentami labang so ke so khai i thek athi akai ka kerla long penangan che kerla lo la so along muniratum ke claim a sai sitami machine pen ke claim ke joy kiya jok muniratum abang a jakong ka che padam abang jum ik chat la puson la so pen sitami labang so ke so pabat i thek ajha ka tum ke cho ke jun thap duma ke mong rakyo hormu ke chu হর কিজুন লাহাই পেন তামে প্রেসার কিছু অবাং খাই ইদে মাদনি আবাং টাঙ্কা কেদুরে পেন হেম ইয়াং বং কিক সাক ওরিং আবার সাইকাবি লাহায়াং টন কে মাথা ইট পেন তামে লাবাং সো কিছু দুই থে এ সন লাগে ইলিন কে অং জেট পেন এ ক্রম কে থে পেন তামে লাপুসনা কিছু খাই ইথে লাপেন নাংলি টুম আহিয়ামালং আকে সার হুট পেন তামে লাবাং সো আকে সো দু লিপুটে লাপুসনা কিছু কাছু লং দুন লক আংগ্রিং থেতান জংসি লাবাং সো কেসো ইলিটুম ছেলাং দুন পামে মে লিপুটে ইলিটুম আফান কাফেরে মে মে চেমান থে হাইপারটেনশন মুনির আফু আর লোয়ালং আর ঠো তামি পানু হক থে লাসো পেন মুনির আতুম স্ট্রোক তামি দাম্প মতে প্যারালাইজ তামে চেমান প এমেক আলং আর ঠো সে তামি ফাংহু উন কিডনি কেপাহিং নো ইবি বং আংটন ইসি কেফাং হু আজাকং দু লাসি লাবাং সো কে সো পেন কুসন সি চেপা জক পেন এ অগে প্রাণ কে মেসেন পেন কে দু জে ফান ইলিতুম কাছিনি আবাং কেনাং সৎ ইলিতুম জং সি লাবাং সো কে সো পেন চেপা জক জি মাছেরে মেঘি লিপুটে ইংটি কে দক আসন কে ছো বাং কে পাজুম কেনাং সৎ আথু কে দো আসন বাং কে ছো কে পাজুম পেন থেসেরে লাহাই কে ছো দুন বাং কেনাং সৎ যা কং কাছে ফেরাং আবাং সেতামি ইসন কেনাং সরল ইলিতুম ইয়োগা কে ক্লেম ইকিং কে দাম সাইকেল কে বেগ লাহাই পেন্তামি এ অক এপ্রাণ এপামে ই রাকিয়া হরমু কিছু হর কিজুন বাং কাং টন পেন পেনাঙান এ অক এপ্রাণ আফান আলিদো লাপেন ইলিন সেতামি নর্মেল মতে ইসিয়া তেং কে দো পেন প্রেসার সেতামি এপা জুম ই স্ট্রেস মতে কে মাথা কিসুং কে মাথা ইদ আবাং ইয়োগা লাহাই ক্লেম পেন বাং পেন চিংকি চে থান পেন কে মাথা চেপার জাং লিপুটে প্রেসার কে জুম আফান আকে রাবলং লাপেন প্রেসার কে দো কেলং ট্যাং আতুম সে তামি কাইকে ডক্টর আলং কাছে লাংদাম বেয়ার পেন ব্লাড প্রেসার কোয়ান দোমা লাহাই ছেলাং দুন খ্রি ডক্টর কাপিন খাদা তিং পেন দোয়াই সে তামি আপোরা তিং পেন কে চুদন ব্যাং কেনাং সৎ হাইপারটেনশন কে ইসি কাফেরে মেমিয়া কে সুপুলে ইলিতুম পুদাম তামি আথি আনিংকান ব্যাং তা পেনাঙানা মুনিত লাবাং স কে সুপেন আপ্রাণ কে দাম সেতামি দো পুসি চিনিপন বন সেতা ইলি তুম লাবাং সো কে সোপেন চিংরাই উন চেপা জক উন পেনাঙান আতুম লাবাং সো কে সো পুথা কাছিনি কাবিয়া জ কাছি রেমে কাবি লাপেন না নিয়াদিম কে কে জয় কিয়াবার সাই কাবি পেন কাছে লাং লি তামি দুক আথে লাবাং সো কে সো কি আং থে কে ক্লাং লাপুসন আবাং পেনাং আবি লাসি লাসো কপাতি নিয়া ফান কে কাছে লাং দুন খ্রি বাং কেনাং সৎ ইলি তুম থেক লং জি
1: লাপন পোর নং লিটুম লামজির জাই মেক আং দেং লং পেন হাইপারটেনশন আপুথাক সেংকান কি মি ইং টিপি পেন লামজির কি থান আর্জ লং ইং লো লামজির জাই মেক আং দেং লং পেন কি লাপন সি কাং টো নিক লো লাকি আকাশবাণী ডিফু আদুন থু কিষাণ বাণী আজাই মেক আসামিস আলাম পেন আর্জুক সেনা

0: অধ্যায়, আমার লোকপিয়ন, আমার বিকাশ।
1: লোকপিয়নের প্রথম পর্যায়ত গৃহতালিকা আর গৃহপিয়ন অর্থাৎ আপনার বাসগৃহর গণনা করা হব। আহক নিজের অংশগ্রহণের ইয়াক সফল করুক। প্রতিজন ব্যক্তি সংযুক্ত হোক, প্রতিটি ঘর সংযুক্ত হোক আর দেশ আগুয়ে যাও। লোকপিয়ন 2027, আমার লোকপিয়ন, আমার বিকাশ।
2: লাকি আকাশবাণী ডিফু জয়মেকি ভাঙলাকি এফ এম বেনা লংপেন মে ঘাস ফারু সিরতক বড় সিরকেপ লাপেন আনপার্টা নিউজ অন এয়ার এপ লাপেন রিস এপ লংপেন তা নাং লিতুম জয়মেক দোয়ান তার জুলং ইকজি আদুন্থু কার্বি ডেড লং রিচিং হন আলু না জয়মেক আং দেং লংপেন কিচেং সি কাং বুড়া তেরাং লাপেন আরিসং হুম পেন কিলু নালুন আর্জু ইকসে নাং আলু নালাম থে নিতুম আচিফং

0: Lepuan apor nang litum, asamis la marjana lunang deng long pen, asan sana lun arjulong iktang lo. Asamis la marjana lunang deng long pen ki, lepuan si kang tonik lo.
1: Golie golie ei kontra kuna asa poti tu ghore ni jokono na kora ami likhim bhobishyotor no oidhyay amar lokopiyon amar bikash lokopiyonor prothom porjayot গৃহতালিকা আৰু গৃহপিয়ন অৰ্থাৎ আপোনাৰ বাসগৃহৰ গণনা কৰা হ'ব। আহক নিজৰ অংশগ্ৰহণেৰে ইয়াক সফল কৰোঁ। প্ৰতিজন ব্যক্তি সংযুক্ত হওক, প্ৰতিটো ঘৰ সংযুক্ত হওক আৰু দেশ আগুৱাই যাওক। লোকপিয়ল 2027, আমাৰ লোকপিয়ল, আমাৰ বিকাশ।
0: লাকী আকাশবাণী ডিফু আদন্থু অক প্ৰণাজয় মেক আং দেং লং পেন পিনিকে মেঘদান গাছিপি আরুই আর্নি পাচে তন্দনসি মেঘদান গাছিপি আপুথাক ডক্টর লক্ষিমাই বেপি লাপেন হুদবাং ফি হেলভেলিন তিমুং পিয়া তুমাং বং জিহু চিপুত আর জুইক সেনা
2: লাকে আকাশবাণী দীপু পিনি নেলি তুম মেঘদান গাছিপি মাতে ইংলিশ এলাম পেনকে আই ডোনেশন পুয়াপুথাক জিহু চিপুত পঞ্জিয়া ফানসি নেলি তুম লাদাক কাবর ই লাসি লাসোপুথা ক্লার্ডাক পেন রেডিও কার জুয়ারা ফান কাপাচিনি জিয়া ফান পুরা কার্বিয়াং লং বং ইনুত মেকানা থু কেলাং ডক্টর ফানসি চোফা পন ইগলো হালাংলিকে দীপু মেডিকেল কলেজ আই ডিপার্টমেন্ট অলং রেজিস্ট্রার আর পু অত পেনসি আমিনা সাই চিকলাম বোমলো লাসো আর পু ডেংডিয়া ফ্রাঙ্কে আলাংলি রিজনাল ইনস্টিটিউট অফ অপথালমোলজি গৌহাটি মেডিকেল কলেজ অলংসি রেজিস্ট্রার আর পু অত বোমলো লাসি আলাংলিকে আনং কাছে থাংক্লং মেকেলাং ডক্টর ইগলো আলাংলি মেন লাখে ডক্টর লক্ষিমাই বেপি লাসি নন নীলিতুম আকাশবাণী দীপু হিন পেন চোফা পনসি আলাংলি নন নীলিতুম মাইক্রোফোন আথেংনু নাইং নিতাংলো তাংতে ডক্টর নাংলি ফান আকাশবাণী দীপু হিন পেন সুরি সুরিয়া কার্ডম নাং পাজির ইগলো কার্ডম
3: কার্ডম
2: তাংতে ডক্টর আফ্রাং সি চিথানদাম সেনাং আই ডোনেশন মাতে ইমেক দান কাছি পিয়া পুথাক নাংলি থান পাজির মিগ জিমা
3: আই ডোনেশন পুকে আর্লিং অ্যালাম্পেন্ট পুদা

0: আমি কো আনা জির কিং আং বংসে লাসো মেক হেক নাং জি লালি নাং লি নাং থান পাজির মেক থাতে
1: আমেগাদান কাছি পিজি পুলোতে আমো পেন নিলি তো প্রসিডিওর আসন সি কোসন সি কে ক্লেম নিং মা লামাং সি নিলে থান পন থুপ ইন্দো দামনে আমাং জং সি আনিং কে মে পেন দান ছি পি দেট পপু মাথালো পুলোতে হালা কাছি চাকালো বাংকে ফর্ম জগ দু নাং পো লা পেন অনলাইন সিতে মে রেজিস্ট্রেশন আমো পেন চে থান আসন লো লা হেয়া সাই ক্লেম নাং পো এংকে ইসি আকে নাং সট লা হেয়া ফর্ম রেজিস্টার দুন লা পা ফিপেন ইসি আকে নাং সট বাংকে লা আহে মাতা সরা তুমফান লা সোয়ালাম বাং পাচি চিনি নাং জি নন নে সিতামে নে মো নিলি গেলা প্লেচ কি করি দুন তাং ল কাছে চাক দুন তাং ল মোদান পিজি পো নন নে চে চাক দুন ল পুসা মে নে হেম আসর তুম হান কাছে থান কে নাং সট আথে নে চে চাক দুন পো হেম তুম হান চে থান থে দেত পুলোতে মো নে চে বয় দেত ফিকে নে মে থাং গে নে গে চে থান আম থেক থে দেত বজে নে আম মেক নাং এন নে চে বয় ল পুকে লা সেলা হেম তুম হান কে থান কে নাং সট হেম তুম হান চে থান বেক নাং জি গেলা এ হেম তুম হান চে থান ল বনতে মো নে সাংতে জুট কো পুসতে মে হেম তুম সি আই বেং লং নাং ইনফর্ম পিপল হালা সো আনা থুলে চে থান দাম থু না ইনুত আবাং ফুবা আবাং ফিজং সি দান ছি পিজি চে বই জুই ল পুলোতে হে মাতুম বাং সি আই ব্যাং তামে হসপিটাল সি তামে একাতে বকনায় আই ব্যাং লং সি তামে ফোন লো নাং পো ফোন লো সি থান নাং পো যে নিতুম লাসন হেম লাসন নি সুপি বা নে বং বা নে পাই বা নে পো লাসন কেরেং এসে হুত কাই দোটিকে হুত কাছি পু মো ছে বই লোতে আমেক দান ছি পিতে কাং জি পু সি নন ছে বই জুই ল লাসন থান নো পুলোতে আই বেং আতুমসে হেম আনং পালে পো লা হেম আতুমকে লা বাঙার পুমকে পো নাং নিল হাদা আই বেং আতুমসে হেম আন রং পো এঙ্কে হেম আন রং পেনসি লা আমি থাং লা মেক আমাদের একদম কে হর পঞ্চক জি কালি থাং দা ফালাং নো পন পে খালি আম মেক আছি তিম লং লে লা ব্রাউন কালার বা ব্ল্যাক কালার আকাছি থিং লর দো লা সোপ সিং টি পঞ্চেন পো থাপন থচ্চ জি এঙ্কে লা সো থাক ল আকো লাসন মেক আকো বাংলাসন আর্টিফিশিয়াল আলাসন আমেক লাসন যা আকর লগাই থু চগি লাসে থাং পেনে আমেক একদম হরপন বাং পপা খুরুক বাং জি পুতাকালি থাং তাকালি এঙ্কেলা বাং আই বেং পে নাং কালেক টং থেক থেকো জং সেলা হেম লং দান ছিপি দুনিয়া তুম ছে বই জুই ল পুলনতে এ সন সনি কে ক্ল্যাম নাং ইয়া কাম বাং কে লাগা ছে বই টাঙা বাং জং সে আমেক চার আক পুনতে আমেক পাছে লক দুন নাং পো লা পেন আমেগা থাক লং আসন পে আকে চাম ল্যাং পা চাম সে আসন দ্বীপ দুন চেক নাং পোলা আমেক বাং পাখ্রেং আং লং লে দেয়া জি ফা এংকে জং সি লা সোয়া রুম লং লা আবাং আর পুম কি বিয়া রুম লং ফ্যান এসি লাহাই কি অন তাং দু পুনতে লাহাই তা অফ চেক নাং পো আমি কে পা খ্রেং লং লে ফাত এংকে লা এ ভয় চি ভয় দেট লো পুনতে ছয় ঘন্টা বং সিক্স আওয়ার্স লা ছয় ঘন্টা বং সে লা পিনে আই ব্যাং তুম ফান পপন লং নিং লাসি লাসন পিনে চেপলাং লো পুলোতে চে বই জুই লো পুলোতে লগে লগ ফোন করি ফিট নাং পো এঙ্কে লা ছয় ঘন্টা বংসি লা আমি কালেক পন পো আই ব্যাং তুম পেন
0: কালাম ও লাসন পুলোতে মেপি কালাম লগে আই পি থাকতে লা ঘন্টা থ্রক পুনাং লিগি পুয়ালাম ঘন্টা থ্রক আং বং জংসি পন উন এ পুলোতে লাগে লিড দেট পো পাসন নমা থাকতে
1: লাসন ল সেটা মে নন মালমকে আসন আসন আকি মিয়া হরমুলা কর্নিয়া বা মেকালা আং বং লং চিথিং লর পিনে পাহে নুনে দেয়া ফান আল্যাং আসন আসন নন লমে নাকে ক্লাং দু ওলো নন লমকে আট ঘন্টা দশ ঘন্টা আনতা বি মে জি পুষে কে পো লাং বং পেন আট ঘন্টা ছয় ঘন্টা আং বং পিদুন বেগ নাং পো পো পাঙে কালি মানে এইট আওয়ার্স টেন আওয়ার্স আনতা বি মে লো পুষে পো সেটা মেলা আকে মে নাই বাঙে ছয় ঘন্টা আং বং লজং সি লো দুন থেক পুলোতে ইনু দামুনিত পেন লা ইনু দামুনিত আমেক দান গাছি পি পেনকে বাং হিনি আমুনিত গেছে চার ইপো ইসি আমেক বাং ইনু দা ফান পিপো ইসি আমেক বাং আকু ইনুত কর্নিয়া ব্লাইন্ড হান পিপো
0: তাতে ডক্টর নিলি নাংলি ফান এসন এলাম নাঙার জুথু ইকলাং লা মেক দান গাছি পি পাবো থাকলো তাতে লা মেক দান গাছি পি জিয়া তুম ইংলিশ এলাম পেনকে মেক দাং ফানকে স্পেকটাকলস পুতাপু লা মেক দাং গাছে থ নাতুম কালি পুরোতে কন্টাক্ট লেন্স কে এনাতুম লা তুম সেটা মে মেকা দান জিপি মেইমা
1: স্পেকটেকলস বা চশমা কাছে থনা তুম সিতে মে মেগা দান কে পি মেজি কাপেন মানে বাং জং সি কন্টাক্ট লেন সি কে এন লা তুম সিতে মে পি মেজি
0: কালাং কালাং মে পি গালাম লো তাংতে ডক্টর নি লিনাং লি ফানো নি সন নে লিনাং আর জুথু ইগলাং তাংতে আ ও কালং গোপিনি থে দুঙা কিসু কিদু তুম লাসনা তুম সিতা মে মেগা দান জিপি মেজি মা
1: মেক আদান বা গে আং লং পিনে আর জি দিনক্লুই পেন কেসো দো সিতামে পিমেজি সিতামে এসন সন নিয়া কেসো দো আহ সো কেসো দো পুলোতে কি পিনু লাসন

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইডু বুতে মাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জত্ত দলো
0: কুপি পিল কাপাচে থাংমে আসন মুংকে
1: কাপাচে থাংমে আসন তে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজে আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থেকে বেরটা কিথি কে চাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মি কাং পুয় বেরটা হেম কি মি কিলুট আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙা জে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হেরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলাং
0: এনতে কোসন ল পাচিনি প কোদাক ল কাহুমরি দাম নাং জিকে
1: লাদাক ল আকাশবাণী দিফু লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং রে চিংকি চে থান বা প্রাং দা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডু নাং সিলাং
1: ওয়াংিক নই লাদাখ আকাশবাণী দিফু লং
2: লাকি আকাশবাণী দিফু আদুন্থু লামহানচা কাপুর হিয়াং দেঙে লংপেন পুথত ইংকুং কে থম জক আন আংলং আলং কি আলামহানচা আর্জুলং ইকপো লাবাং সোলাম হানচা কে তগাবাং চন্দ্র সিং খ্রু লাপেন লাবাং সোলাম হানচা কাপুর হি পোনাবাং স্যামসন ইংটি লাপেন কিপাচু নাবাং সার প্রদীপ রংফার লাপেন লাবাং সু ইংকুং কে থম জক আন আংলং আলং কি আলাম হানচা কি পিনি আকাশবাণী দিফুলং কিরত কি পারজু কপচে তাক চেঙে যাই মেঘ ইকলো তোতাং ইংকুং কে থম জক আন আংলং আলং কি আলাম হানচা আর্জু ইকসেনা

Pini lam hancha aning ke hangatu mapan puthot ingkung ke thom jok an anglong along kipu alam hancha nangwan pithulo labang so alam hancha ke torabang sir chandra singh kro lapen labang so alam hancha kapor hi ponabang sir samson ingti lapen kapichunabang sir prodeep rongphar lapen bang so alam hancha along kachiparjan ponatum amen lake longki kachiparjanabang ধনীরাম রংহাং মেক্রি কচিপার জানাবাং রূপজিলি ইংটিপি আতুম হেনল ততাংটেক ইংকুং কেথম আর্জু ইকসেনাং জক আন আংলং আলংকি।

লংকিতা আও সং কোপেন কে থেকল আং লংল আপো লং হিছি কি দুন কাছে কাদুন দু না হুতা আপো বাং কিপু নাংকে নাং দুনরি জক আনাং লং লং আর নাম সো ও পু লাপেন রং বিন্দো তাং হো পু পাফেরে রে সি হিথি পনপেদ তিতিল লংকিতা দুনহাই হে সেতা কাপারি স

0: হুট আনকে আর জো ফিরল লঙ্কি চত কালিসি আলা আঁজের পইয়ের পিতুম প্যান কাছে হেলাল্লা আর নি প্যান আর নিকে বরেক বহার আফাম আছো তদ দাম প্যান চেংল কে চুম্মে আথেং পি আথেং প্রাং আথে আনতা চুলেক দাম দামলো কাদো কাবিয়াং লং থে বিতা জক আন আর রংসি রিক প্রক আসন লা কাদো কাবিয়াং লং প্যান মুতে বাংসং লং আজক আন চুমে চেত পুষিয়াকে সার তুমতা চে থান থান লাসি জক আন আং লং পুতা আমেন কাছে লং লো তাহাই পু তোবার কাছে লামাতুম আর লং আকেনাং সদ আজক আর লং কে থেং তুমতা দুকলুং ক্লাং লো হার লং কে থেং আর কিসি পাংরেং উ পাংরেং আই লাসো পেন আজকি পেনা আনা তুমকে আংথিনতা কাছে পাথে হাইলো লাপেনার লং কে থেং তুমকে কোনা আসোসি কে অং কার্বি তুমকে লাহাই আসাইকে চকলেম দুন্দে নন কে দোতা হাইলো বনটা হাকো কে কার্বি তুমকে লাহাই আসাইকে চকলেম দুন কেরটাং পুলে চেথানা তুমতা দো লাসি চকলেম দুন্দে দেত তাহাইলো ইহিনকে মনির তুম রিত কে এন ইহিনকে হারলংকে পাং হাং লাপেনতে বক্তে রায় রং আসর রং কাংসাম কাপিন চং দুন থাপ আজক রং বিন আসরকে কে দো নিং কা শিকশাক বিনংলো লংকু লংদাং লংতার হে হুই মাতে হারলং হে হুই বম পেন কে পাং হাং পি এত কে আহেম আ রিৎসি কিফ্রি পি এত আতেংলো চেক কাইফো থেং পি থেং প্রাং কি পি পি লাপ কে আবিরি বিথুংসি কে পানা হক পিলো লাহাই কাদো কাবিয়ালাম পেনসি রং বিন আসরটা থেরাগুন এলো বং পানো পশনসি চুহাই উঞ্চিত আতুমা ফানসি নাং পানোলো লাহেনলো লঙ্কিতা কে ফুডু নাংলো লঙ্কি কে এ বয়েত কালি বাংসং লং লঙ্কা মাংহু বনতা আপ্রাং প্রাং কে মাংহু মাংরাম চট বর ই বর আপেন হেম নাং চেলে সেতা ননা দিহুকে কামাহু পামেলো আজো সাংনাং কক আনলো লাতা হেম কি তিন লংতারাং সংসি পু আনা কিচুং আর এ দয় ফ্লানা হুটলে আজো কপাং থাংনা লংকি আফান্তা মেহাই পুসিগে হাং জংসি রংবিন পুলোতে রংবিন সরটা আকুরজন দোমা দো পুলোতে লংকি আফান মেহাই পুকে হাংকে তেরন আকুরতা হাইপো আথে লংকি আপায়া কুর্তা তেরন পি লাপেন নন আচরটা তেরন পি লাতং লংকি আফান মেহাই পু কাছে কামদুনমা আজালে পুনন লংকি কে ফলং বিনল লাহেনল লংকি আচর লং হা রিত আন্দুন পুসেতা আজাদ আসাইতা ক্লেমদুন থেকথে দেল কপি আকি সুংসি কে ফোনাং ককলমা লাপেন কসনসি কে বাংজি লাঙা পরহুট পুসন কাছে তং তে দে জিমা পুলকসি কে মাথা বিদি চেপাজুত কলো লংকি কে বিহেক মেনতা কি দুঃখ কিসুং আচক লোক আচারলি দুঞ্জি পুকে আর নি সিতা স্কুল হেমলু দুন চকচে লাসিয়া লাংকে থেকথে আলার আমুলুম জং আফানসি লো পাচারলি দুনলো সন্থৎসি আসমার আতুমা ফান্তা লোক আপাচারলি দুঞ্জি আফান আর দি কি পি আজারলে পুনন আলাং জক আনাং লং আলং কাচেতং নাং আলামকে আপিসো আফান চেথান বেগ নাংজি কালি পোলোতে আলাং ফান আহনজাত লংলে দেটপ হিথি অলং হর কিজুন পুসি তিন থিপ বেরপো লাসি রিটমেন্দু অলং পংহম কি উপ কে চোবম হোসি আপিসো আফান কে থানজি পুয়াং হো চিং পু বর ইলো
1: লংকিরি আপাই নাং নেফান আহন জাত নাংলং লেদে তাহাই সেটা নেকে তবেকে কামাংহু পামিল নন সি নে চেফেরে থুয়ার এরল কপিয়ে পদ্মাহে
0: লঙ্কি বাং আপিসো আফান পুলো
2: কপিয়া পজিলাং হরারা কি পল জুন বুসি তা হিথেল মাতকে পোয়ান জুন আং নেমাতি নাং হেম গাছে বাং তোয়ার না চেমাং হুসেপ পোয়ান গে চেপ্লাং তামাং নেকে
1: কালিতি লঙ্কিরি আপাই নে হরকে জুনলো সেটা পুয়ান আরাকি কেলং কালি নাং নেলাম নাং আরজুথা নে হক পেরালাম নাং থানলাং নে কামাহু বিনং কালি নেফান কপিনেসি নাং কাছে তং দুনলো বাং কাছে থান রং বিনাসর দো পু লা তং নেফান নাং কাছে তং দুনমা

apenan ki uba bong hom chetni chet thom vet ta chothek bang videlu lapua piso ki hutang anem pota hagalong thapsi hem ka che bang ji afan chi sigrintilo hala sorni penke longki atom penan sota longki ka che tong nang alam pen penang an kamatha bidi judrintilo takopula kopayalam lu busi che matha chot anvelo lapen jok anang longke rong bina sordopu tin thiblo seta kopula la sorong bina sorapan kiplungpo rong be rong thaka soratuma phan che thanta ahon jat ke long lesi keo la silongki atum pinan soang bongsi rong bina lamke chingwai chotlo aja sita mo porsi nang thanpo busi aninga che pa thepen ampar non ko pilo ke matha jila pusona porani achiklo ningkan padam bomlo pute bokte rai rong sora bangke aphiong longlega che rai dunatum nang ong ong tanglo bonta longkie tumke che rai dunai hi athe longki ke kachetong nang aputhaksi aninglut it ka phere lapen kacherita dokoklo kado ka we tumle theng piarong robora rong ki ichon proprata longkie tumke ingsam dun rilo non ke ang long amasi segon robara rong lapen narlong ki ik arong si partu seng sanglo lohanta churida mathaya velo lahai ka do ka we ajoineta hailo bon rong bina sorta do thek thesi dak pen ka chetarek jui tailo sita lake maduta thek dun longle monira tum aning ka matha dam tap alamcha sentara hithi aprang prang ke hithi ruipen e boisi durmi ani hithi ge chocho karkok pencenglok tarabasa rongkut an ke sentara hithi helo hithia rui ke chocho i ruipen e phong ke cho durmi ani lo polote i ruya pharman ke nam jia son anta kacho nam dun dun a hithi hithi elong ke jor ke langatum do anta nogong hojai doboka mahajon tumsi ewangwa okorjang atumta amethang ke pang eya sona mungla pen perita chenam dundu okorjang atumke hon amhajon alongsi kaching sob sob peri ke jor la pen hon ke jor amhajon atumke nogong bensi kewang saide han menthu legroy ke jor atumke doboka hojai pensi kewang atumke o te boktera ekarbi atumke তোবারারি রি হরকে জ্বর ডো না সার পিমার তুম আঞ্চল লাপেন হরকে জ্বর দুমকে ফাঁক অকাকে মেন তাঙ্গে জ্বর ডুন সপিনস তুমতা দু লাঞ্চল কার্বিয়া তুম কাছো জ্বর কাছো লাং পুকে নিঙ্কানে শেখ দুর্গা পূজা লাপেন নিংক্রেং সকে রদা পর হুট পুলোতে মনিত কাচিং প্রম চেপেগুন এ স্যাঁ তিতি হিথি এলং কাচিং প্রম নাইকে পে রিকে জ্বর হরকে জ্বর লাপেন অকে জ্বর তুমলং হেলো হন কে জ্বর লঙ্কে ও করজাং তুমি কাচিং ফ্রম লাপেন অক কে জ্বর লঙ্কে সপিন সো তুমি কে অং নিংক্রেঙাপর পুলোতে দো মুচর আতুমকে অক কে থে মাতে সে কে তা কে থে কে নাম হেলো কাচিং ফ্রম নাই কার কক রেনসিং রং পিয়া রং লাপেন তারাবাসা রং অসর হেনলো কিপ্লাং মুচর তে বক্তে রায় রং অসরকে দো পুসিতা চোফুডুন্দে সেন্তারা হিথি কে চৌকে কার বিয়ে তুমি অং সেতা কেজর কে লাঙাতুমকে কোনা সোসাই দে কে অংদুম কেজর কে লাঙাতুমকে বাঙালি লাপেন কুরজাতুম কার বি পুপুয়াতুমকে হর লাপেন ফাঁক অক আকে মেন তাং কেজর দুন আনবেন কার বিয়াতুম হান পারব কেজর পুতা ননমা লমাঞ্চত আপ্রাংকে জরা বাঙাবে লাপেন নামমা বাংতা আবে হিঠিকি দুন পুসিতা ফুরুয়াথে বক বক হিপি ফুলকবি বান্ধাকবি হে হুইলে নামপন পেতে হিথি নাংকে দুনতা আমানাবে পুষি চিতিন কক আনপারকে ফাঁক অক বি অক লাং অক কে নাম কাছে পাতে হেনলো হিথি নাংকে দুন আমানকে থে নাইলো দুর্গা পূজা আচেকলো পুলোতে ইংলং আরিতকে ক্লেমাতুম রংকোট পেনচেংলক বরসিং রংহাং লরিং থেপি সার ইকবে দীপুতক বি ত্রিস্তার কার কক

rengsingrong pi lapen chapong apar chapong ramsing tiso ronghang sikari tarabasa sor nempo hon ki hom he hui nangyor dundun si asomara tuma phan apieri chenam pirin tipo inglong arit ke klem tumke morapat akhiti si ke klem klem morapat ke jor pensi asomara tuma phan peri ga chenam pie tumta dudu rongarlo ke dopronga tumke thangta chojordun mobilu bongali along sodai pen tangka keram ramanchol purong berong thaka kor janga tumke hon ke jora mahajon along si chepang somdam playing titi hon ke jora mahajon tumta ke ongdung ke okor janga tuma men chini athe ka duka ve tumta hon ta kachoram ram lapen paramta param ke thek ole kali pusita kosona hon si ke ponjima mahajon bangta karbia lampen thandun thek okor janga tum karbia lampen ke hanga teng pen pache tondun thek sontak thaksi pe ri ke jor tumta asap sap karbia lam ninge thek penang ana tumke hotel along saki jun ka chepa maya tumta du khithiar ni polote hotel ahem phua tumta thurda prangsi nimki sengera khurma balusa hai hui hotel along sahan mi ka selam ington rui titipo hithi along ke inglong arit ke klema tum helo nangkeli dapnai athe inglong arit ka tiki atum ke hon ki hom nempo inki anamu hai hui cho yordun de tik ke kacho nam jia son anta cho namowi inglong asor hithi ke le ahut ke kejor ke lam hajon tumta nangli pri ancho jila sok nempo hon ki mora ke nam mahajon tumke hatowara khatalong si kang hong dam dam inglong asor nangke lelo pulote aphi thok dun toy titi inglong pen ke wan nempo hon ki hai hui nang et aphi ke nam jia son nam et aphi lote hala sar pi maratum hor ke jor along ke vor damatum si ke o rong rubar lo akhiya dad mu charatum dedle sar pi mar hor ke jor tum along ke vor dam chot kali chongda chot tum se ta cheteng aphan ke aprang pen si thikbe ji সন্তাক থাকছি ইংলং আরিত কে ক্লেম তুমতা পুথাক থাকলো সেন্তারা হি থিয়লং কে লতা ইসিয়া জুতাং নাংকে মানা সন্দ নিংক্রেঙাপর পুলোতে রং রূপ আলো কে প্লাংলো সক আনার চামসাপ সাপ পুসনপর হুত কার্বিয়া তুমতা কে প্লাং ও কালি সেতা আনিংহাং আলিং চেপ্লাংদর চিত আপর লাসি সক আনার কারজাব দং আহুতকে মিনতা সনবি পুসি কাছি পুপু সক চজর চট পুপে অক কে নাম আমে কাছে পাথে লামসু কালি দমু চর আতুমকে হুয়া অক সেকে তা কে থে কে নাম কাছে বাই লামসু কালি হিথিয়ালং কে নাম নাঙ্গিয়া সন আন নাম এট আফিকে সার্পি মার আতুম হরকে জর আতুম আলংকে বোর দাম দে উন এ লাসি সেন্তারা হিথিকে আর নিকাং সামা পর পোলোতে হর আর কিকে লং আতুমসি কাছে পো দমু চর আতুমকে অক কে থে কে নাম কাছে বাই হর কে নাম কাছে বাই হিথি নাঙ্গি দুন হান হুন বানজি মেনে পু আপিসো আসো আতুম হেম কাচং হং অসমার আতুম কাচং হং উন এ পেন আঞ্চলং লে আপক আংসে আংসে আপিসো আসো আতুম আন পেমেন এট পেন হান কে তুন মোবে হান কাচং হং কামেক ই চেতং রুত আন পু আপেনান নাং কাছে ক্রং আতুমকে কুমাতনিয়া বাংকে হুয়া অক কুমাতনিয়া বাংকে সেকে তাকে থে কে থে কে নাম কাছে বাই বন্তা সার্পি মারাতুম হর কে জর কে পালেন দুধ আলং পেন আর কি নাং কে লং তোবার সদিং হুই অক সেকে তা অক নাংকাচি থুর অক লং লে দু কে রু ইং তাং কং কাং আনপিন অক কে থে কে চোনাম দুন উন এ আতুমতা অকসু অকসা কে চোনাম পনরিনতি লাতুমতা সার্পি মার হর কে জর সানচম লংকে বোর বেগল অকসো মতে বোরক কাকি পেঞ্চা চক্রং পঞ্চম চট পুয়া পুঞ্জে পনপে হেম কাছে দামা পরকে আর কি সাই দে জি নন মালমাসনলে পলিথিন কে দোতা কালি হালা সহুতকে জিন তাক কালিতে তারা রিপেন্সি কে ক্রং ক্রং নন আসন আনলে তোয়ারটা কে মে কালি ইং তুই তুই ইং দায় দায় আ তোয়ারলা আপুথাকা হিথি নাংকি দুন পুতা পাংতিং সেট ইহিনকে তোয়ার কাহে নো ইহিনকে হর রাকি তোবার কে দাম ক্রেপ ক্রেপ থুর থুর পেনে যক তোবার সুদিং অক কে পাকলু পন

0: লোকপিয়লৰ প্ৰথম পৰ্যায় গৃহ তালিকা আৰু গৃহপিয়ল অৰ্থাৎ আপোনাৰ ঘৰৰ গণনা হ'ব। আহক আপোনাৰ সহযোগিতাৰ দ্বাৰা ইয়াক সফল কৰোঁ আৰু বিকশিত ভাৰত 2047ৰ দিশে আৰু এটা খোজ আগবাঢ়ো।
1: ও চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইডু পুতেমাতি হ
2: এ লাদা আগলে আমি দেখছে ল্যাংমা আর যত্ত দোলো
1: কুপি পিলো কাপাচে থ্যাং মে আসন মুংকে
2: কাপাচে থ্যাং মে আসন আনতে দো পিকলো আর জুইক নয় হো মাই মিতিং কে দোজে আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থে কাবিরটা কিথি কে চাঙা বিরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মি কাং পুয় বিরটা হেম কি মি কিলুট আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমি কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলেন
1: এনতে কোসন লপাচিনি প কোদাক লকা হুমরি দাম নাং জিকে
2: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি চে থান বা প্রাং দা চক জি
1: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
2: ভাং ইগনোই লাদাক আকাশবাণী দিফু আলং

0: লাকি আকাশবাণী দীপু জয়মেকি বাংলা কি এফ এম বেন অলং পেন মেঘাহার্জ ফারুই সিরাতক বরাজের কেপ লাপেনান পার্টা নিউজ অন এয়ার এপ অলং পেন্তা নাং নিতুম জয়মেক দোয়ান তারজুলং ইজি আদুন্থু তিরি মাকাই আজয়মেক আং দেং অলং পেন হেভালি ইং টিপি পেন কি থান কাজিরং হাং পি আকায় লাম মো পুথাক লামজির কি থান আর্জুক সিনা
1: কাজির রংহাংপি কাজির রংহাংপি ইনুত আরনাম আজকং কেলং আবাংপি পুসি কার্বি আফুরকিমো মাতে ওভেলির আলং দো আলাংলি সারবরা আমেন কে হক রংহাং লাপেন আসারপি আমেন কে বং এ তেরনপি আলাংলি কাজির রংহাংপি আইক আমেন কে খয় রংহাং লাপেন আবং আমেন কে কাদিং রংহাংপি আসার বরা হক রংহাং আপ্রাংকে চমাং আলং রি আদুং বিথি আর লকপু আদিম সি কেদো হালাসো আহুত চমাং আতুম কার্বি আরং রন চংহু কেবাং আহুত হক রংহাং আপো আপাই আইক আবং লাপেন আংজির আতুম আফান আন তা পাথি ক্যাং এট হালাসো আহুত হক রংহাং আর তা কে নিংকান ক্রেকেথম আনবেদলা লাসো রন চংহু কিবাং পেন কার্বি আতুম চুমাং আরি দেং পেন পিনাং আন আবাং ফু আতুম আপ্রান দামনাংলু চমাং আতুম কার্বি আফান কাচেনেক কাহোলু কাচিচাক উন ই অংসি পিনাং আন আকার্বি আতুম হালাদাক পেন হেলোউইং আদিম আন নাংকাতলু লাকে নন কাজিরঙা আহাওয়ার আরলু তোয়ার কেথম পু আদিম হেলু আলাং লিতুম তোয়ার কে থম্পু আদিম রং নাং চকিম লো লাপেন হালা দাকসি দো পাথির লো হালাসো আহুত হক রং হাং তা নাং কাত দুঞ্জুইলো আফি আন কে হক রং হাং তা দাক কাজিরঙা আহাওয়ার মালম সি থেদিং পেন পারিসোলো লাসন সি আর্নিসি বং এ তেরন পি পেন চেপাচর সি ওসোমার চপাথেলো লাপেন আহেম আরিত চেপাং চলু আর নিশি কাজের রং হাংপি আপি আপো পেন কাচে বহং আমাত হেম পেন কাজুই বাংস আহুত কাজের রং হাংপি আর তা নিংকান ক্রেট্রক্সি আনসি দোলাং কাজের রং হাংপি আহেম পেন কাজুই আমাত নামপি নামদর আজো ইনুয়েট সি দামতাপ দামফ্রু কাংচির কালাং ইক ঠেক টিকলো লাপুসন দামতাপ দামফ্রু আহুত লাংরয় থেক লং লক্সি লং কি জুন দামজি আফান লংরয় আদুং আন পালে দামলু লং জুন দেট পেন ইলং আদিম তৎলুনসি কাফেরে চিরু কচার নাপ আরেলু লসন আপর আহুত আরনাম আসুপি আতুম সিনিং আংসং পেন কাই আরনি আসন লংরয় লং কাচিংলুজি আফান পিরথি নাংকিসুন নাংকিসুন আহুত লংরয় আকুং কাজির রং হাংপি তৎলুন সি কাচিরু চারনাম আরেত থেকলংলু আরনাম আসুপি আতুম কাজির রং হাংপি আদুং আন দাম সি কপি আথে কেদো সি লান আনামপি নামদর আংবং লে কাচিরু আরেত লো মাপু লাপেন কোমাত আও সো মাপু আরজুলু নেপাই নেপো পেন কাচিবহং আমাত হেমপেন নাংকাত জুই পুসি চেথাক দুনলু আর জে কেমে ইংহন মে মে লাপেন জিনসো অং আমাত আরনাম পি আসো পি আতুম কাজির রংহাং পি আফান আবাং কেরেং আমাত সিনিং আংসং পন্ডেরলু লাসন সি আলাংলি কে সিনিং আংসং আরনাম আতুম আলং দোদুন সি থে ডিং দুনলো সিনিং আংসং কে দোদুন এসেক কে ক্লেম কে দাম কিলুন কে কান কে ফির কে থাক হেই হুই আন্তা চার্লি দুন এটলু লসন সি কাজির রং হাংপি ইনুত হেকপি রেপি আবাংপি নাংচে মানলু পিন্ডেং সুম্পত কাচিং থাং লাপেন আরা জে মুমাং আন্তা আফি কে আরনাম আসুপি আতুম আসন থতলু লসন সি সিনিং আংসং আরনাম আতুম আলং কেদোদুন ইংকান ইংকয়রাপ্লি আন প্লেং রকলু লাপেন কাজির

0: hang pi ta pa o kor jang lu ar ni si pir the ya long ki du a pi ya po a I gla pen a bong a tu ma phan ching tung char I aning che reng no si pir the ki wang ji a phan ma tha lu ka ji rong hang pi ke sining ang song ar nam a tu ma along ki do dun a pot si ar nam a ja kong du kok lu la si la ke a bang ke reng a mat sining pen pirthe nangsun thek lapen pirthe pen sining arlu thek halapu api apo atumke kisar ong si amek checharche anu kang thong choklem thek the chodam thek the bang piwok chowok anlu amek kachicharche anu kang thong choklem thek the chodam thek the ajoine asomar lapen amun pi atum kajir rong hang pi api apo aphan ritlo an thondam koklu arnisi kajir rong hangpi sining ang song pen pirthe nang sunlu pirthe nang ki sun pen ridlo along sarpi pen sarbora bahini amek kave pharai rok rak thek lok lu nang tum komat ahem asarpi sarbora lo pusi kajir rong hangpi arjulo lason si sarpi pen sarbora bahini ta akai alamu ihin pen chethan plirulu sarpi pen sarbora bahini akai alamo karjulong pen api pen apo lo pu chichini detlo la pen amekri bupruprup detlo laso ahut si kajir rong hang pita chethan dunlu ni henlo nang supi kajir bihek ako ahut hem pen kikat jui abanglo lason karjulong pen asar pi asar bora bahini ta aning arong pik lo lapen asu pi kajir ta aning arong pik anlo api apo aphan methang ahem chiwandet si kai ating choklem chodam si aning arong prolo kajir rong hang pi arnam ajakong ki do ajok a ik khoy rong hang aphan hawar isi pachari pachalon ponji aphan richo arpu pekoklo khoy rong hang kachari ahawar ke non kajironga henro lasu ahawar aprang ke kajirong hang pc kendu kiwiwi pusi non pu arni anta karbi aham phang along chethan bomlang kajironga amen ke kajirong hang pi amen pensi nangke plang pusi karbi aphurkimo along do kajironga national park ke areng ke lok atum mate british adin ahut si bangso apak kapinchong kang areng kilok atum ke kajir ronghang pi pu thek the det si kajir pen ronghang pi pachik kup lok si kajiranga pukok lu purkimo along langdam lote kajiranga ke karbi along ripu chipu damun kajir ronghang pi alangli methang akhai aphan chinghon la pen alangli men pen ajok kajiranga national park nangman lu
1: lapona pornang ditum hewaling tipi pen kithan kajir rong hangpi akailamo arjlong ingtang no adun thu fandar teron pen kithan pon sirvo mu mati sir tok bi akailamo lamjir kithan arjuiksena
2: pinineli dire makailamo kithan jiabang fandar teron non nili sirvo mu mati sir tok bi akailamo si পাথিহেক পেন থান পাচিনি পনিকপ সিরব মুয়ালামু চে থানলতে তমু নাংনা সিতালাকে তমুকালি কার বিয়াখাই আফুর কিমুয়ালং কেদো ইসি আহক আলামু আহুর ইসি কার বিয়া রঙাদুং ইসি আথে পাই দো আথে পাই কাং তুই ফিটস ফারো ইসরা ফক্যাপ আনবাগ দুজি হালাস আথে পাই আফান হেনলো চেলেং আথে পাই পুকিপু লাস চেলেং আথে পাই আং সং আলং ইসি আংথর কেথে সকালিদ লাসো আংথর আলং মং মুয়াতুম পিলোলো এ চর সি কেদ লাপেন আমং মুতা থে পিক পিক আপিয়াতি গাচার উম এসেক আলো আবাংকে আপিয়া ফান আ আন রেপিদাম্প রং রো কি জুই আওসমারা ফান নেপন চেক প আপিয়া ফান আ আন চেথন নাম দেয় তিতি লাসো আমং মুয়া জক হাদাক আদৌং আড়াই কেদ আকার বিয়াতুম কেদো কেথাক সুম পিক আনলো হালা সহুত কার বিয়াং বং কাং তাং কাং সাক আংথেন কেথে ইনুত আনক বে নাং ক্লাংলো লাসো আনক বে আমেন হেনলো

0: লোকপিয়লর প্রথম পর্যায়ত গৃহতালিকা আর গৃহপিয়ল অর্থাৎ আপনার বাসগৃহর গণনা করা হব। আহক নিজের অংশগ্রহণের ইয়াক সফল করুন। প্রতিজন ব্যক্তি সংযুক্ত হোক, প্রতিটি ঘর সংযুক্ত হোক আর দেশ আগুয়ে যাও। লোকপিয়ল 2027, আমার লোকপিয়ল আমার বিকাশ।
1: লাকি আকাশবাণী দীফু আদুন্থু কার্বিলা মার্জানালুন লাপেন আলাম থেয়াং দেং লংপেন কেচেংসি আহির আলামার জানা লংপেন মিরমিলি রং পিপি কিলোনালুন আর্জুক সেনাং আলুন আলাম থে বীরতা কেলং নে ইলিমনি দকায় লংকে জুইতা জুইনাংজি সিতা কিজুই কে দামপু সিতা নিংচিং সামাবাং ফু আবাং ফি পেন পুলুটি কিজুই নিং কারং প্রচেতিতি মাকালিমা লাপুসন থাক থাকসি লাবাং সোয়ালুনাবাং কি আনিংচিং সাম আমুনিত কেবাং জি পু অবিরতা কেলং পেন আনিং চেপাচরং আলুন লো তাং তে আর্জুইক থা লাবাং সোলুন

আদন্থু হেম আকার জং আলামার জানা লংপেন রাজু রং ফার লাপেন রবিনা ক্রপি কিলুন পিজো প্রিপ্লি পুলা বাংসলুন আর জুইক সেনাং লাপেন লা বাংসলুন আলং কি পুদাম কি পিরথেয়া লং দো আনা পিজো ফ্লিপ্লি আং বং কাং হন কাছে লং পুসি পুদাম তাং তে নোনা বাং কি পিজো ফ্লিপ্লি আলুন আর জুইক সেনাং